0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিনোদনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হলো ফিল্ম, সিনেমা। তো সেই সিনেমা কিন্তু নির্ভর করে মেইনলি একজনের ওপর, তিনি হচ্ছেন সিনেমার নির্দেশক, ডাইরেক্টর, পরিচালক, যে নামেই ডাকা হোক না কেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের থেকে আজকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, অর্থাৎ গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি কিছু কথা নির্দেশকদের নিয়ে। তাদের ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই কিছু কথা গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, আর আজকেও শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিল্মের ইতিহাস যদি আমরা ঘাঁটতে আরম্ভ করি তাহলে দেখা যাবে যে 1895 খ্রিস্টাব্দে এই ব্যাপারটা কিন্তু প্রথম শুরু করেন লুমিয়ার ব্রাদার্স। আগে হ্যাঁ, লুমিয়ার ব্রাদার্স তারা ছিলেন সেই প্রথম মুভি ক্যামেরার উদ্ভাবক এবং সেখান থেকে তারা শুরু করেন তাদের সিনেমা প্রদর্শন। কিন্তু সেই সিনেমায় কিন্তু কোনো রকম গল্প থাকতো না, তার কারণ তারা বিভিন্ন আঙ্গিকে সাধারণ ঘটনাগুলো নিজের ক্যামেরাবন্দি করতেন এবং সেই ছবি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে দেখাতেন এবং এইভাবেই শুরু হয় সিনেমার পথ চলা। আর এদিক থেকে দেখতে গেলে প্রথম ডাইরেকশন বা প্রথম ডাইরেক্টর কিন্তু আমরা বলতেই পারি লুমিয়ার ব্রাদার্সকে। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ডাইরেক্টরদের নিয়ে, নির্দেশকদের নিয়ে। তো সেই নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

কিন্তু বর্তমানে আমরা যে ফিল্ম দেখে আসছি, যে সিনেমা দেখে আসছি, তার গ্রামার কিন্তু তৈরি হয়ে গিয়েছিল বহুদিন আগে, 1915 খ্রিস্টাব্দে। যদিও 1895 খ্রিস্টাব্দে প্রথম ফিল্মের প্রদর্শন শুরু হয়, কিন্তু অ্যাকচুয়ালি আসল ফিল্ম কিন্তু তৈরি হয়েছিল 1915 খ্রিস্টাব্দে। গ্রিফিথ নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি ফিল্ম বানাতে শুরু করেন অনেকটা ভাগ্যের পরিহাসেই। অর্থাৎ তিনি চেয়েছিলেন অ্যাক্টর হতে, কিন্তু অ্যাক্টর না হয়ে তিনি হয়ে গেলেন নির্দেশক। এবং বর্তমান ফিল্মে আমরা যে ফিল্ম মেকিংয়ের গ্র্যামারটা দেখি, সেটাও কিন্তু 1915 খ্রিস্টাব্দে দ্য বার্থ অফ আ নেশন, সেই ফিল্মে গ্রিফিথ দেখিয়ে গিয়েছিলেন। এবং সেখান থেকেই এখনও পর্যন্ত সেই সেম গ্রামারেই কিন্তু কাজটা চলে আসছে। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

নির্দেশকদের নিয়ে যখন কথা হচ্ছে, তখন একজনের নাম না করলে ব্যাপারটা কোনো মতেই সম্পূর্ণ হবে না। তিনি ফিল্ম রাইটার, তিনি স্ক্রিপ্ট রাইটার, তিনি স্ক্রিন প্লে রাইটার, তিনি কাহিনীকার, তিনি সুরকার, তিনি অ্যাক্টার এবং তিনি ডাইরেক্টর। এবং আরও একটা ব্যাপার যেটা তার সঙ্গে ঘিরে ছিল, সেটা হচ্ছে যে তিনি যখন শুট করতেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো রকম রিটেন স্ক্রিপ্ট থাকতো না, সেই পুরোটাই তার কল্পনায় তিনি মাথার মধ্যে বুনে রাখতেন এবং ফিল্ম সেটে ঠিক সেইভাবে তিনি শুটিংটা করাতেন। তিনি হচ্ছেন চার্লি চ্যাপলিন। আগে হ্যাঁ, চার্লি চ্যাপলিন, যাকে বলা যেতেই পারে গোটা ফিল্ম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ডাইরেক্টর তো বটেই, অন্যতম জনপ্রিয়তম ডাইরেক্টর এবং তার সঙ্গে অ্যাক্টর, আরো অনেক কিছু যেগুলো বললাম। কাজেই ফিল্ম ইতিহাসে অন্যতম সেরা পোস্টার বয় হচ্ছেন চার্লি চ্যাপলিন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে নির্দেশকদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই ডাইরেক্টরদের নিয়েই আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত ফিল্ম তৈরি হয়েছে তার মধ্যে কিছু কিছু ফিল্ম এরকম রয়েছে যেগুলো কিনা এক কথায় মাস্টারপিস। এরকম ফিল্ম কালজয়ী তো বটেই, এরকম ফিল্মের জন্য বহু যুগ পর্যন্ত অপেক্ষা করা যায়। কিন্তু একটি ব্যাপার লক্ষণীয় যে বিভিন্ন ডাইরেক্টর, বিভিন্ন নির্দেশক যে এরকম মাস্টারপিস তৈরি করেছেন তাদের দ্বারা কিন্তু একই ধরনের মাস্টারপিস তৈরি হওয়া খুব মুশকিল। তো এই প্রসঙ্গে বিভিন্ন ডাইরেক্টর একটি কথা বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে ফিল্ম তৈরি হয়ে যায়, যদিও নির্দেশক বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ঘটনাবলীর দ্বারা ফিল্ম তৈরি করেন বটে, কিন্তু কিছু কিছু মাস্টারপিস একদম পারফেক্ট রূপে তৈরি হয় এবং এই ধরনের ফিল্ম সত্যি তৈরি হয়ে যায়। তরুণীয় বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে গতকালের থেকে আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হয়েছিল নির্দেশকদের নিয়ে। গতকালও এই নির্দেশক কিংবা ডাইরেক্টর কিংবা পরিচালক যাই বলুন না কেন, এদের নিয়ে অনেক কথা শেয়ার করেছিলাম, আজকেও শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি আছি এবং অবশ্যই গানের সাথে সাথে গল্প আছে, কথা আছে এবং অবশ্যই আপনি আছেন যার সাথে মন খুলে শেয়ার করা যায় অনেক কিছু। আড্ডা টপিক কী হতে চলেছে, কী বিষয় নিয়ে আজকে আমরা আড্ডা দেব সেটা তো অবশ্যই আপনার সাথে শেয়ার করব, কিন্তু তার আগে বেশ কিছু ভালো ভালো গান আপনার জন্য সাজিয়ে রেখেছি, তাই অবশ্যই ফিরছি একটা ছোট্ট গানের ওপারে এবং গানে ব্রেকের ওপারে বলা যেতে পারে, এবং গানে রাখতেই হবে আপনাকে radiobangladesh.com মন যখন নিরুদ্দেশ।

0: চান না?
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
2: হঠাৎ সামনে শ্রীদের খোসা নিয়ে সামনে যদি যাই সে এই পথ দিয়ে,
1: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
5: শুনছেন RadioBangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglani.com-এ আজকে যে আড্ডাটা দিচ্ছি, আমার কাছে আড্ডা মানে হচ্ছে একটা মন খোলা আড্ডা, এবং সেই মন খোলা আড্ডা মানে যেখানে আমরা কোনো কিছু না ভেবে কথা বলতে পারি, এবং যেখানে কথার মাধ্যমটা যদি আমরা কি বলবো ভার্বালি বলি সেটাও কিন্তু আড্ডা। আবার কখনো ধরুন চিঠি লিখে নিজের মনের ভাবটা প্রকাশ করছি, সেক্ষেত্রে আড্ডাও বলা যেতে পারে, কিন্তু ওই যে আড্ডা রিপ্লাইটা অনেকটা দেরি করে আসে। আর এখন যদি আমরা হোয়াটসঅ্যাপে আড্ডা দিই বা সোশ্যাল মিডিয়াতে আড্ডা দিই, সেটা একরকম আলাদা ভার্চুয়ালি আড্ডা। তো যাই হোক, না মোটামুটি কেন্দ্রবিন্দু কথাটা হচ্ছে আড্ডা, এবং আড্ডা থাকে, আড্ডাটা কিন্তু চিরন্তন। আড্ডার প্রকারগুলো চেঞ্জ হচ্ছে, কখনো চিঠি, কখনো বা SMS। তাই চিঠি না SMS কোনটা বেশি কার্যকরী এবং কোনটা আপনার কাছে বেশি প্রিয়, সেইটা নিয়ে আজকের আমাদের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: যাই।
1: একটা সময় ছিল যে সময়টা মানুষকে অপেক্ষা করতে হতো এবং তার জন্য নিজের হাতের লেখাটাও সুন্দর করতে হতো। আর অটোমেটিক্যালি ভালোবাসায় আপনার নিজের মনের ভাবগুলো যখন আপনি প্রিয় মানুষটিকে লিখে পাঠাতেন তখন অটোমেটিক্যালি ভালো হয়ে যেতে বাধ্য হতো, কারণ আপনার প্রিয় মানুষটা বহুদিন পরে যখন আপনার হাতের লেখাটা দেখতে পেত সেটা যে কী সুখ আছে সেটা আমরা এখন প্রকাশ করতে পারবো না। এবং যেই জেনারেশন লাভ লেটার লিখে বড় হয়েছে বা লাভ লেটার পেয়ে বড় হয়েছে সেই জেনারেশনই বুঝবে এবং তার পরবর্তী জেনারেশন তো বুঝবেই না কখন। তো এখনকার যুগটা পুরোটাই চলে এসেছে SMS-এ এবং তার সাথে সাথে অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আড্ডায়। তো কোনটা বেশি আপনার কাছে গ্রহণযোগ্য এবং কোনটা বেশি নস্টালজিক ফিল করায় সেটাই জানতে চাইব আপনার থেকে।

চিঠি মানে অপেক্ষা, যেটা বললাম অপেক্ষার অবসান হয় একটা চিঠির বা দুটো চিঠি বা তিনটে চিঠির পর, যখন অনেক দিন পর সেই চিঠির মাধ্যমে রিপ্লাই আসে। আর এই যে এখন SMS, যেখানে প্রচুর প্রচুর শব্দ আমরা লিখতে পারি, যেখানে কোনো একটা পাতার বা কোনো একটা শব্দের লিমিটেশন নেই, সেখানে অপেক্ষা নেই হয়তো, কিন্তু মনের ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। সম্পূর্ণভাবে প্রকাশ বলতে আমি কিন্তু একটা বাক্য গঠন বা সেন্টেন্স কনস্ট্রাক্ট করার কথা বলছি না। যে মনের ভাব প্রকাশ না হলে বা পূর্ণ না হলে আমাদের একটু আনচান আনচান ফিল হয় মনের মধ্যে, বা প্রিয়জনকে সেই কথাগুলো না বলতে পারলে যে আনকমফর্টেবল ফিল হয়, সেই মনের অবস্থা বলছি। চিঠিতে কিন্তু লিমিটেশন ছিল, একটা পাতা বা দুটো পাতা, আর সেখানে শব্দেরও কিন্তু একটা লিমিটেশন ছিল যে এতগুলো শব্দ লিখতে পারবো আর এতগুলো কথাই লিখতে পারবো। সেখানে হয়তো কথা ফুরতো না, কিন্তু এখন শব্দের লিমিটেশন নেই, পাতার লিমিটেশন নেই, আর অবশ্যই ইন্টারনেটের লিমিটেশন নেই, কিন্তু আমাদের কোথাও গিয়ে কথাগুলো ফুরিয়ে গেছে ব্যস্ততার লাইফে। এই জিনিসগুলো ভীষণভাবে মনে পড়ছে আজকের এই আড্ডায়। এবং আপনার কি মত চিঠি ভার্সেস SMS এর এই আড্ডা টপিক যখন বেছে নিয়েছি, অবশ্যই আপনার মতামত আমার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

যদি বলি যে চিঠির মধ্যে থেকে একটা ভালো মুহূর্ত আপনাকে বলতে হবে, তাহলে কি বলতে পারবেন? নিশ্চয়ই বলতে পারবেন। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া যুগে আমরা যে SMS করি, বিশেষ করে যখন 5G আসেনি বা 4G আসেনি, যেই সময়টা আমরা কিপ্যাড ফোন ইউজ করতাম, সেই সময়ও কিন্তু এক একটা মেসেজে, যেই একটা মেসেজ সেন্ড করবো সেই মেসেজে কিন্তু বেশ কয়েকটা লিমিটেশন ছিল যে এতগুলো শব্দই আমরা বলতে পারবো। এবং তখন আমরা প্রত্যেকটা মুহূর্তের কথা হয়তো শেয়ার করতাম না, কিন্তু বেশ কিছু মুহূর্তের কথা শেয়ার করতাম, সেটা ভীষণভাবে দামি, সেটা ভীষণভাবে আমি ফিল করি এবং আমার জেনারেশনে সবাই ফিল করে। আপনার জেনারেশনের সেই মুহূর্তগুলো যদি আপনার মনে থাকে, আজকের এই চিঠি ভার্সেস আড্ডা, অর্থাৎ চিঠি ভার্সেস SMS-এর আড্ডা, এইখানে আপনি বলতে পারেন। এবং radiobanglanet.com-এ অবশ্যই আমি রুবিনা আছি আপনার কথা শোনার জন্য। আর অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com-এ। তাহলে আজকের মতো টাটা, এবং আপনাকে পাশে থাকতে হবে, ভালোবাসতে হবে, আর কানে রাখতেই হবে radiobanglanet.com ও যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। মারে মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের আজকের যে আড্ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই আড্ডায় আমাদের বিষয় পুরস্কার। আসলে আমরা কোনো ভালো কাজ করলে অবশ্যই কেউ না কেউ আমাদেরকেই সম্মানটা দেন, সেটা ছোটও হতে পারে বড়ও হতে পারে। আবার কোথাও কোথাও এমন কিছু কিছু কাজ আমাদের হয়তো নিজেদের অজান্তেই হয়ে যায়, আর সেটা যখন আমরা জানতে পারি না, কিন্তু কেউ আমাদেরকে আমাদের অবচেতন মনে এসে যখন জানায় যে এই কাজটা আপনি খুব ভালো করলেন এবং আমি ভাবতে পারছি না এটা আপনি কী করে করলেন, বা আপনি এটা কেন করলেন, কীভাবে করলেন, এইগুলো হচ্ছে একটা প্রাপ্তি, সম্মান, পুরস্কার। জীবনে শুধু কিছু গিফট পাওয়াটাই একটা পুরস্কার নয়, হয়তো কোনো কথাটাও একটা পুরস্কার হতে পারে, হয়তো কোথাও কারোর একটা বলে যাওয়া এমন কিছু মুহূর্ত যে মুহূর্তটার কথা হয়তো আপনার মনেই নেই, কিন্তু আপনি সেই মুহূর্তটা, আপনার সেই মুহূর্তটা মনে রেখেছে অমুক একজন, যেটা আপনাকে খুব সুন্দর করে যত্ন করে বলল, সেটাই আপনার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আমাদের আজকের আড্ডায় এক ঘন্টার গান মুসাফিরের আড্ডা সেই পুরস্কারকে নিয়ে। পুরস্কারের কিন্তু ছবি আপনাকে দেখাবো, সঙ্গে থাকুন, কোথাও যাবেন কয়েকটা গানের পর যখন ফিরে আসছি, আর দূরে থাকুন এভাবেই আর শুনতে থাকুন রেডিও বাংলা .com এ গান মুসাফিরের পুরস্কার। এখন

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন। কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

এবার ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা দাদমু সাহেবের পুরস্কার। একটা ঘটনা কথা বলি, বহু বছর আগে আমি আমার মামার বাড়ি গেছিলাম বাসে করে একটা জায়গায়। বেশি দূরত্ব নয়, তবু কিছুটা দূরত্ব তো অবশ্যই হবে। তো সেখানে একটা সময় যখন আমরা জীবনে স্ট্রাগল করছি, তখন হয়তো সেইভাবে অর্থ সেভাবে থাকতো না, তাই যত সামান্য একটা উপার্জনের সেই অংশ সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। এবং মামার বাড়ি পৌঁছে তারপর সেখানে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া এসব করে যখন ফিরে আসছি, তখন কিন্তু দেখছি পকেটে পয়সাটা নেই, কোথাও একটা পড়ে গেছে। আর সেই সময় একটা চল ছিল, এখনো আছে এই ব্যাপারটা, দিদা ঠাকুমারা তারা ওই পকেটে নাতি বেরোনোর সময় কিছু একটা দিয়ে দেন, যে নে এটা রাখ। তো শতবার চেষ্টা করেও বলা যে না না না এটা নেবো না, তোমার কাছে রাখো, কিন্তু তাদের মানে এই অবসরপ্রাপ্ত জীবনেও তারা যে আমাদেরকে দেন, এটাই সব থেকে বড় পুরস্কার হওয়া উচিত। তো সেটাও একটা অন্যরকম ভালো লাগা। তো যত সামান্য যাই হোক না কেন, যদি একটা জিনিসের 50 টাকা মূল্য হয় বাজার দর, সেখানে যদি কেউ 1 টাকাও দেয়, সেটাও কিন্তু বিরাট একটা মূল্য আর কি। তো তখনকার দিনের এই ব্যাপারটা তো বিরাট ছিল। আর সেক্ষেত্রে সেই 1 টাকাটাও যেন মনে হয় 100 টাকার সমান এখনকার। তো যাই হোক, টাকা তো পড়ে আছে, তো সেই মুহূর্তে যদি দিদা বা ঠাকুমা আমাকে 1টা টাকা দেয়, তাহলে কিছু টাকা তো রইল, ঠিক আছে চলো। তো আস্তে আস্তে ভাবচিন্তা তৈরি হয়ে গেছে যে কত অবধি আমি যেতে পারবো, মানে মামার বাড়ি থেকে একটা রাস্তা, সেখান থেকে আরেকটা রাস্তা বাড়ি, মানে দুটোই চেঞ্জ করে আসতে হবে বাসে। তো যাই হোক, প্রথম বাসটাকে নেয় হেঁটে অতিক্রম করে কাটানো যাবে, বা প্রথমটাই এসে কোথাও একটা থামা যাবে, তারপর থেকে বাকি রাস্তাটা হেঁটে চলে আসা যাবে। ঠিক হলো তাই, যে প্রথম ওখান থেকে বাসটা চেপে কিছুটা গন্তব্যস্থল আসবো। তার কারণ হচ্ছে দিদা দাঁড়িয়ে আছেন সেই গেটে, মানে আমি যে গাড়িতে উঠবো সেটা দেখবেন, তবে তার আনন্দটা হবে। এবং তার এই আনন্দটা দেওয়ার জন্য আমি কিন্তু তখন সেই বাসটাতে উঠলাম, নাহলে কিন্তু সেখান থেকেই হয়তো হাঁটা দিতাম, পরের থেকে হয়তো উঠতাম। তো যাই হোক, যা অর্থ ছিল তাতে হয়তো 1 মিনিট ভাড়াটা সম্ভব। তো যাই হোক, উঠে পড়লাম বাসে। তো গল্পটা এখানেই অদ্ভুতভাবে শুরু হচ্ছে। বলি বাসের মধ্যে হঠাৎ করে চলতে চলতে যখন আমি নামবো, ঠিক তার 10 মিনিট মতো হবে, তার আগে আমি হঠাৎ আবারও হারিয়ে ফেলি সেই টাকাটা, যে টাকাটা ঠাকুমা আমাকে দিয়েছিলেন। কিছুতেই সেই টাকাটা খুঁজে পাচ্ছি না, সারা বাস অন্যতন্ন করে নিজে এদিক ওদিক সেদিক দেখলাম। এবং সব থেকে অদ্ভুত যে ব্যাপারটা, যেটা আমার কাছে সব থেকে বড় পুরস্কার, বাসের যে কটা মানুষ ছিল তারা সবাই মিলে সেই মূল্যটা খোঁজার চেষ্টা করছে, মানে তখনকার দিনে যেটা 5 টাকার কয়েন ছিল, সেই 5 টাকার কয়েনটা খোঁজার চেষ্টা করছেন প্রত্যেকে বাসের লোক। কারণ আমার বাস থেকে পকেট থেকে সেই ভাড়াটা কোথাও পড়ে গেছে। যাই হোক, একজন মানুষ দিন মজুর রোজ কাটেন, সে সেই 5 টাকার কয়েনটা কুড়িয়ে পেয়েছিলেন এবং পেয়ে আমাকে তৎক্ষণাৎ দিয়ে বললেন, বাবু আপনার টাকাটা। আমার সেই সময় প্রচণ্ড আনন্দ হচ্ছিল এবং সব থেকে বেশি দুঃখ লাগছিল, কারণ আমি তাকে কিছু দিতে পারলাম না, আমার সেই টাকাটা বাস কন্ট্রাক্টরকে দিয়ে দিতে হলো। এবং আজও আমি সেই মানুষটাকে খুঁজি, যে মানুষটা আমাকে ওই সময় তার ওই জায়গা থেকে, সে হয়তো অন্যভাবে নিয়েও নিতে পারতো, কিন্তু তার তো দিন আনা দিন পর একটা ব্যাপার, সে আমাকে সেই 5 টাকার কয়েনটা আমার হাতে দিয়ে বলল, আপনার টাকাটা এখানে পড়ে গিয়েছিল। এর থেকে বড় পুরস্কার আমি জীবনে এই পুরস্কারটি সব থেকে বড় পুরস্কার হিসেবে রাখি, কারণ আমার বড় মনে একটা অদ্ভুত আনন্দ হয়, এবং অদ্ভুতভাবে যতটা আনন্দ হয় তার থেকে বেশি দুঃখও হয়। তাই ওই বলে না, কিছু কিছু ক্ষেত্রে সুখেও কাঁদে মন, তো কোথাও যেন
এই ব্যাপারটা এর সঙ্গে ভাবে মিলে যায়, আমার বুকটা ভেঙে যায়। কারণ সেই মানুষটাকে আমি 1 টাকা হয়েও দিয়ে দিতে পারলাম না, কারণ ভাড়া ছিল 5 টাকাই, দিয়ে দিতে হয়েছিল। সঙ্গে থাকুন আজকের এই আড্ডা, জমে উঠবে পুরস্কারের গল্প নিয়ে। এখন গান।

পেলাম একটা গাছকে স্পেশালটা উপহার নিয়ে। তো সত্য কথা বলতে আমার প্রত্যেকের জীবনে এই উপহারের একটা বিশেষ মূল্য আছে। যদি কেউ কোনো অনুষ্ঠানে কোনো পুরস্কার পায়, সেটা তার কাছে একটা বিরাট প্রাপ্তির ব্যাপার। এবং অবশ্যই মানে সাফল্য পেয়ে যখন কখনো পুরস্কার আসে, মানে কোথাও হয়তো কোনো কম্পিটিশান সেখানে হয়তো জিতলো, তারপরে যখন তার কাছে তার হাতে পুরস্কারটা আসে, তখন কিন্তু একটা অন্যরকম মাধুর্য তৈরি হয় এবং অন্যরকম একটা মনোবল তার মধ্যে একটা প্রবেশ করে। ঠিক সেরকমভাবে আমাদের প্রত্যেকের জীবনে এই উপহারের মূল্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কেউ অনেক সময় গুরুত্ব দিই না যে হয়তো ছোটো উপহার বড় উপহার এরকমভাবে কখনো কখনো কেউ কেউ ভাবি, কিন্তু এই ভাবাটা কিন্তু সব থেকে ভুল। উপহার উপহারই, সেটা একটা ছোট থেকে পাওয়াও তারও মূল্য যেমন বিশাল, একটা বড় মানুষ শ্রদ্ধার মানুষ তার থেকে পাওয়া মূল্য বিশাল। এই উপহার ব্যাপারটাই হচ্ছে সব জায়গা থেকে ভাবলে সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ, এবং এর কোনো কখনোই এরকম কেউ ভাবার নয় বা ভাবাটা ঠিক নয়, যারা হয়তো অনেকে ভাবেন যে ও একটা কী উপহার দিল। জন্মদিনে এরকম অনেক ব্যাপার ঘটে যায় যেখানে হয়তো জন্মদিনে কেউ সব থেকে বেশি ভালো গিফটটা দিয়েছে, ভালো উপহারটা দিয়েছে, তার কাছে তার মূল্যটা প্রচুর বেশি, কিন্তু সে কেউ হয়তো অত দামি মূল্য দিয়ে দিতে পারেনি, তার কাছে গুরুত্বটা কম। সেই জায়গা থেকে ভাবতে গেলে আমাদের কিন্তু এই উপহার ব্যাপারটাকেই ছোট করা হয়। তাই আমরা যে যেখানেই থাকি না কেন, যে যেভাবে থাকি না কেন, এক ছোট্ট উপহারও আমাদের জীবনে যেন বড় আসনে বড় জায়গায় থাকে, এটাই আমাদের মূল বক্তব্য। সঙ্গে থাকবো, আমরা ফিরবো আজকের স্পেশালটা উপহারের সঙ্গে নিয়ে। এখন

ব্যাক টু ব্যাক ফেললাম আবার আজকের এই স্পেশাল গানটা রেডিও বাংলা নিউজ ডট কমে গান মুসাফিরে পুরস্কার নিয়ে। তো জীবনের সব থেকে বড় পুরস্কার এটাই হতে পারে, ধরুন কোনো বাচ্চা কোনো শিশু সে হয়তো চুপচাপ বসে আছে অতক্ষণ ধরে আপনাকে সে দেখল এবং আপনি আপনার মুখের অঙ্গভঙ্গি দিয়ে তাকে হাসি উঠলেন, এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে? একদমই নয়। ধরুন আপনি ভিড় কোনো ট্রেনে বসে আছেন, প্রচুর যাত্রী, কেউ জায়গা ছাড়ছেন না, কারণ আপনি জায়গা ছাড়লেই অন্য অনেক ইচ্ছে পড়বে। কিন্তু তার মধ্যে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে চোখাচোখি হতে তাকে দায় দিয়ে আপনি বসালেন। এই যে তৃপ্তি, সে যে একটা আনন্দ পেল, এর থেকে বড় আনন্দ বা এর থেকে বড় আশীর্বাদ কিছু কি হতে পারে? কিংবা ধরুন যে ছেলেটা 1.5 কোটি টাকার অফার পেয়েছে বিদেশ থেকে, সেখানে গিয়ে টাকা উপার্জন করবে, কিন্তু তার কাছে তার বাবা মায়ের মূল্যটাও কিন্তু বিরাট বেশি। সে ভাবল যে না, আমি যদি এর হাফও পাই তাহলে যেখানে আমি আছি সেখানেই বাবা মাকে নিয়ে একসঙ্গে থাকবো, বিদেশ ভেঙে গিয়ে সেখানে গিয়ে তাদের চোখে জল নিয়ে আনতে পারবো না। এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে সেই বাবা মায়ের কাছে সেই সন্তানের? নিশ্চয়ই নেই। তো এভাবেই আমাদের টুকরো টুকরো সম্পর্ক, টুকরো টুকরো মুহূর্ত কোথাও না কোথাও সুন্দর আশীর্বাদ মুহূর্তে জড়িয়ে আছে, জড়িয়ে থাকে দিন। তো আবারও আমাদের অপেক্ষা করছে একটা গান, চটপট শুনি, তারপর ফিরে এসে আবারও হাঁটা হবে পুরস্কার নিয়ে। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলাদেশ.com, শুনছেন গান মুসাফিরে পুরস্কারের কথা। তো সত্যি পুরস্কার পেতে কেন ভালো লাগে, আর সেই সম্মান যদি সশ্রদ্ধায় হয় তাহলে তো আরোই ভালো লাগে। আবার সেই সম্মানটাই যদি ঠিক মতো আনন্দসূচক না হয় তাহলে কিন্তু মন খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু সেই পুরস্কার পেয়েও দুঃখে মন ভারাক্রান্ত হয়ে থাকার মতো। অনেক মুহূর্ত এমন থাকে যে মুহূর্তটায় অনেকে পুরস্কার ফিরিয়ে দেন, হয়তো সেই পরিস্থিতিতে পুরস্কার নেওয়ার যে একটা ব্যাপার সেটা তৈরি হয় না, কোথাও যেন কেউ ফিরিয়ে দেন। এরকম জীবনে যারা কঠিন লড়াই করেছেন, সারা বছর ধরে উপার্জন করেছেন, সেই উপার্জনের টাকা একটা স্কুলের জন্য দান করে গেলেন, এটা একটা পুরস্কার, একটা মানবিকতার সুন্দর একটা দিক। তো আমাদের আড্ডা আজ পর্যন্তই থামতে হবে, সময় একদম শেষ। কেমন লাগলো? 4475039657 1 অবশ্যই জানাবেন আজকের দিনটা কেমন লাগলো। তো জীবনে মানুষের কে ভালো রাখা, এইটা যেমন একটা পুরস্কার, তাদের মুখে হাসি দেওয়া সেটাও একটা পুরস্কার, এর থেকে বড় পুরস্কার জীবনে আর কিছু হতে পারে না। আর এটাই আমাদের এখনকার সময়ে দাঁড়িয়ে ভাবার বিষয়, পুরস্কার হোক অর্থে নয়, আনন্দে খুশিতে ভালো থাকে।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কী কী অভিযোগ করত আমাদের সকলকে বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটে গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: গেল মিল।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিয়ে .com-এ। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনই হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কিরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে, কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়ে ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

0: তোমার দেখা নাই।
1: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি। আপনি মানেন বা নাই মানেন, হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? এই কথাটা শুনে নিশ্চয়ই আপনার চোখের সামনে ভেসে উঠল সপ্তপদী ছবির সেই বিখ্যাত দৃশ্য, যেখানে মহানায়ক উত্তম কুমার আর মহানায়িকা সুচিত্রা সেন সেই বাংলা ছবির জগতের সেরা জুটি। দুজনে চলেছেন মোটর বাইকে করে, আর সেই বিখ্যাত গান হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আর দুজনেই দুজনকে বলছেন তুমি বলো আর তুমি বলো, আর এই নিয়েই সেই পথ চলা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে এই পথ চলার গল্পই বলবো। সত্যি যখন আমাদের প্রতিদিনের জীবনে আমরা চলি, তখন হয়তো আমরা সেইভাবে আমাদের রোজকার চলার পথটাকে সেইভাবে উপভোগ করতে পারি না, কিন্তু যদি কোনো বিশেষ মানুষ, সেই স্পেশাল মানুষটি থাকে পাশে, তাহলে কিন্তু আমাদের বলতে ইচ্ছে করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আজ সেই গল্প নিয়েই থাকবো আমাদের পপকর্নে, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মূল যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

জীবনে আমরা সবাই পথ চলি, কিন্তু আমরা সেই পথটাকে ঠিকভাবে উপভোগ করতে পারি না। কারণ আমরা প্রতিদিন যখন আমাদের কাজের জায়গায় যাই, তখন আমাদের একটা ব্যস্ততা থাকে, একটা তাড়াহুড়ো থাকে, আর সেই জন্য আমাদের মনে হয় কতক্ষণে আমরা আমাদের কাজে গিয়ে আমরা পৌঁছতে পারবো। তাই রাস্তায় যেতে যেতে যদি কোনো ট্রাফিকে পড়ি, আমাদের ভীষণ রাগ হয়, আমাদের মনে হয় উফ আবার ট্রাফিকে পড়লাম, আবার দেরি হয়ে যাবে, কত তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। আর এইভাবেই আমাদের প্রতিদিনের পথ চলা, যা আমরা ঠিকভাবে উপভোগী করতে পারি না। কিন্তু এই যে আমাদের পথ চলা, সেটা নিমেষেই একদম পাল্টে যেতে পারে যদি আমাদের সঙ্গে থাকে আমাদের সেই মনের মানুষটি, আর সেই পথ চলাটা থাকে তার সঙ্গে অনেকটা। তখন মনে হয় সত্যি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে পথ চলার গল্প বলছি, সেখানে আমরা এই যে নানা রকমের আমাদের চলা আর চলার পথ, সেটা কেমন আমাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি এনে দিতে পারে শুধু আমাদের গন্তব্য আর আমাদের পাশের মানুষটার উপস্থিতিতে। এই পথ চলার গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

কখনো কখনো একলা চলার পথকেও কিন্তু উপভোগ করতে পারি। ভাবুন তো, একটা পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা সেই রাস্তা, আর সেই পথ ধরে আপনি হেঁটে চলেছেন, পাশে বয়ে চলেছে সেই পাহাড়ি নদী, আর তার জলের একটা কলকল শব্দ, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট পাহাড়ি ঝর্ণা, তার নিজের নিয়মে সে ঝরে পড়ছে, মাঝে মাঝে ছিটকে বেরিয়ে আসছে তার একটু আধটু জল, আর তার সঙ্গে পথে চলতে চলতে নাম না জানা অনেক রঙের ফুল, আর সেই সব মিলিয়ে সেই যে একটা পাহাড়ের নৈসর্গিক এক দৃশ্য, সেটা কিন্তু সত্যি উপভোগ করতে ইচ্ছে করে। আর সেই পথ চলাটা অনেক সময় নিজের কাছেই বলতে ইচ্ছে করে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। শুনছেন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের পথ চলার গল্প নিয়ে। আমরা যখন প্রতিদিন পথে চলি তখন নানা রকমের অভিজ্ঞতা আমাদের হয়, আর তার মধ্যেই কোনো কোনো এইরকম চলার পথ আমাদের মনে থেকে যায়, আমাদের ভালো লাগে, আর আমাদের বলতে ইচ্ছে করে এই পথ যদি না

শেষ হয় তবে কেমন হতো। আমরা ফিরছি গানের ওপারে আমাদের আজকের এই পথ চলার গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com এ পপকর্ন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কথায় বলে মানুষ হলো অভ্যাসের দাস, কিন্তু সেই অভ্যাসটা ঠিক কীরকম? মানে কিছু অভ্যাস খুব ভালো, যেরকম ধরুন সকালে ওঠা, যেরকম ধরুন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু কিছু অভ্যেস কিন্তু আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং, তাদেরকে নিখাদ বাংলা ভাষায় বলা যেতেই পারে বদভ্যাস। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আপনার সঙ্গে শেয়ার করব কিছু বদভ্যাসের কথা, তবে খুব যে সাধারণ বদভ্যাস তা নয়, এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং বদভ্যাস। তো সেরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ছোটোখাটো বদভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, যেমন ধরুন ভুলে যাওয়া, যেমন ধরুন কি করব বিপদের সময় ঠিক করতে না পারা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু কিছু বদভ্যাস আছে যেগুলো কি না বেশ মার্কা মারা। তো সেরকমই একটি বদভ্যাস ছিল আমাদের পাড়ায় এক ভূতপূর্ব দিদির, না ভূতপূর্ব বলছি কারণ আমাদের সেই পাড়াতুতু দিদির বিয়ে হয়ে গিয়েছিল, এবং বিয়ের পরে সেই দিদি ক্রমশ শুকিয়ে যেতে লাগলো। বিভিন্ন ডাক্তার বদ্যি সমস্ত কিছু দেখানোর পরেও খুব একটা কিছু সুরাহা হলো না। তারপরে জানা গেল তার আসল বদভ্যাসের কথা, বদভ্যাসটা ছিল পেন্সিল। আগে হ্যাঁ, সেই দিদি বিয়ের আগে রীতিমতন পেন্সিল খেত, আর সেই পেন্সিল খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল বলেই তার এত মনোকষ্ট এবং তারপরেই এই শুকিয়ে যাওয়া। বুঝতে পাচ্ছেন যে বদভ্যাসটা ঠিক কোন লেভেলের ছিল? তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে এরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসকে নিয়ে। কিন্তু সবই থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরার দূরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

কিছু কিছু বদভ্যাস এরকমও আছে যেগুলো কিনা রীতিমতন বিপদে ফেলে দিতে পারে আপনাকে, মানে আপনাকে নয়, যার এই বদভ্যাসটা আছে তাকে। সেরকম বদভ্যাস কিন্তু ইন্টারেস্টিং তো বটেই, বেশ বিপজ্জনকও। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বদভ্যাসকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু বিপজ্জনক বদভ্যাস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখ ফসকে কিছু বলে ফেলা বা একটা ম্যানিয়ার মতন কিছু বলে যাওয়া। যেমন ধরুন আপনার, আগে হ্যাঁ হ্যাঁ আপনার, মানে ধরুন বাজারে গিয়ে আপনি বললেন যে ইস আপনার মুড়োটার কি দাম বলুন তো, মানে মাছের মুড়োর জায়গায় আর কি, কীরকম শোনাতে লাগবে বলুন। আবার ধরুন অনেকেই মুখ ফসকে গুড বলে ফেলেন, মানে কেউ একটা কথা আপনাকে বললেন, তার উত্তরে আপনি বললেন গুড। এরকম সময়ে যদি কেউ আপনাকে নিজের দুঃখের কাহিনী শোনায় আর আপনি যদি তার রেসপেক্টে এটা বলেন যে গুড, কীরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারছেন? তো রেডিও বাংলা নাইট ডট কমে এরকমই কিছু অদ্ভুত বদভ্যাসের কথা আমি গৌরব শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ক্রিকেটারদেরও কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত বদভ্যাস আছে। যেমন ধরুন আমাদের মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার, তার কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে তিনি সবসময় বাঁ পায়ের প্যাডটি আগে পরতেন। আবার আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তার একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে জার্সিতে তিনি বেশি রান করতেন পরপর বেশ কয়েকটা ম্যাচ সেই জার্সিটাই তিনি বারবার কেচে কুচে পরতেন। ইভেন আমাদের ব্রায়ান লারারও কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, তিনি তার পকেটে সব সময় একটি লাল রুমাল রাখতেন। এগুলো আপনি বলতেই পারেন কুসংস্কার কিংবা সুপারস্টিশন, কিন্তু আমার মনে হয় এগুলো কিন্তু আদতে বদভ্যাসই, কি বলেন? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, বদভ্যাসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আর বদ অভ্যাসের কথা যদি বলতেই হয় তাহলে আমার এক বন্ধুর কাহিনী কি করে বাদ দিই বলুন তো। আমার সেই বন্ধু যার একটি অদ্ভুত বদভ্যাস আছে, সেটা হলো ভূত। না মানে ভূতের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে যায় না, কিন্তু তার ভূতের ফিল্ম দেখা চাই, মানে ভূতের মুভি না দেখলে তার একদম ভাত হজম হবে না আর কি। সেটা তো অনেকেই হতে পারে, কিন্তু বদভ্যাসটা যে জন্য বলছি সেটা হলো সে প্রচণ্ড ভয়েও পায় ভূতে, কাজেই সে ভূতের মুভিও দেখবে, তারপর ভয়ের চোটে সারা রাত ঘুমোতেও পারবে না। এরকম অদ্ভুত অভ্যাস বা এরকম অদ্ভুত বদভ্যাসের কোনো মানে হয় বলুন তো? কে জানে, এর মানেটা ওই হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো রেডিও বাংলানের ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডাটা সরে আমাদের আড্ডাটা জারি ছিল এরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাস নিয়ে। ঠিক কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা শুনে? আপনার কিংবা আপনার কোনো নিকটজনের এরকম কোনো বদভ্যাসের কথা মনে পড়লো কি আপনার? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে জানিয়ে যাই যে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই সব সময় সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলা নেই .com মো যখন রোদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangani.com-এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং অবশ্যই আড্ডা দিচ্ছি, গল্প হচ্ছে, তার সাথে সাথে বেশ কিছু গানও শুনছি। কিন্তু এই যে গান শুনলে মন ভালো থাকে, তো তাই আমরা জানি মন ভালো থাকার জন্য বা রাখার জন্য কি কি করতে হয়। ঠিক যেমন মন স্বাস্থ্য দুটোই দরকার ভালো রাখার জন্য, সেই রকমই কিন্তু আমাদেরও দরকার ত্বকটাকে কিভাবে ভালো রাখবো, ত্বকের কিভাবে পরিচর্যা করব। তো তার জন্য আজকের এই আড্ডাটা ভীষণভাবে দরকারি, শুধুমাত্র আপনাদের জন্য যারা নিজেদের ব্যস্ততার লাইফে নিজেকে ভালো রাখতে পারেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আমরা সবাই জানি এই ডেইলি বেসিসের যে ব্যস্ততার লাইফ, যেখানে অফিস হয়, যেখানে সংসার হয়, যেখানে নিজের প্রয়োজনে আমরা অনেকটা ব্যস্ত হয়ে যাই, সেরকম একটা জায়গায় নিজের ত্বককে যত্ন রাখাটা খুবই মুশকিল হয়ে ওঠে। তো সেখানে অবশ্যই যেটা করতে হয় বা করতে বলা হয়ে থাকে সেটা হচ্ছে সিটিএম রুটিন ফলো করা, অর্থাৎ ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং। এর পরেও একটা কিন্তু কোথাও গিয়ে ফাঁক থেকে যায়, সেটা হচ্ছে সিরাম। এই যে ফেস সিরামটা কী আর কেনই দরকার পড়ে আমাদের স্কিনের জন্য বা কতটাই জরুরি, সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা। তাই সাথে থাকতেই হবে আপনাকে।

আমি শ্রী শ্রী ভজহরি মান্না।

শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।

বাজারে নানান ধরনের কিন্তু সিরাম পাওয়া যায়। অনেক সময় আমরা দেখি যে ভিটামিন সি যুক্ত সিরাম, ভিটামিন বি ফাইভ বা বি ভিটামিন বি যুক্ত সিরাম, আবার কখনো কখনো দেখি স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত সিরাম বা হচ্ছে আরও নিয়াসিনামাইড যুক্ত যে সিরাম, সব কিছু। কিন্তু বাজারে যেগুলো পাওয়া যাচ্ছে, একটা করে কিনলাম মেখে নিলাম, তাতেই আমাদের নিজেদের ত্বকের সমস্যাগুলো চলে যাবে তা কিন্তু না। আপনাকে প্রপারলি জানতে হবে যে আপনার ত্বকের জন্য সিরাম কেন দরকার আর কোন কোন সিরাম দরকার, আর বিশেষ করে ময়েশ্চারাইজার মাখার পর বা আগে আপনি কেন মাখবেন সিরাম। তার কারণ এটা ওয়াটার বেসড হালকা ধরনের ময়েশ্চারাইজার, যেটা আপনার ত্বকে খুব গভীরে খুব সহজে চলে যেতে পারে এবং আপনার ত্বককে ভীষণভাবে হাইড্রেটেড করতে সাহায্য করে। তো যেখানে হাইড্রেটেড করবে যে কোনো একটা ত্বককে, অর্থাৎ সজীব করবে, তো সেটা সবসময়ের জন্য ভালো।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জ্বলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানি।

হাকা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফেস সিরাম মাখার একটা কিন্তু পদ্ধতি আছে। আচ্ছা, ফেস সিরাম কিন্তু অ্যান্টি অক্সিডেন্টেরও কাজ করে। আমরা এই যে টোনার ইউজ করি, তার কারণ আমাদের যে বয়সের ছাপ যেটা পড়ে যায় সেটা যাতে না পড়ে খুব তাড়াতাড়ি, অর্থাৎ বলি রেখাগুলো যাতে না আসে, সেই জন্য ব্যবহার করা হয়। ফেস সিরামও কিন্তু তাই, অ্যান্টি অক্সিডেন্ট থাকার দরুন আমাদের স্কিনটাকে কিন্তু বুড়িয়ে যাওয়া থেকে একটু হলেও রক্ষা করে। এবং তার সাথে সাথে সিরাম মাখার কিন্তু এমনি জাস্ট মেখে নিলাম তা কিন্তু না, একটা প্রপারলি ম্যাসাজ আছে, সেই ম্যাসাজটা কিন্তু আপনাকে দিতেই হবে। তাহলে এই যে সিরামের ইতিবৃত্তান্ত, সেটা কিন্তু একটা আড্ডায় কখনোই শেষ করা সম্ভব নয়, অনেকটা বড়। বাট এইটুকু বলতে পারি যে সিরাম ভীষণভাবে উপযোগী আর উপকারী, আর সিরামটাকে কিন্তু ভুললে চলবে না ত্বকের জন্য, যদি আপনি আপনার ত্বককে ভালোবাসেন। রেডিও বাংলানি .com এ অবশ্যই আপনাকে থাকতে হবে। আজকের মতো বলছি টাটা, বাই বাই, কিন্তু অবশ্যই ফলো করতে হবে www.radiobanglani.com।

শুনছেন নিউইয়র্কের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রতিদিন জীবনে অনেক রকমের লড়াই করি, কিন্তু সেই লড়াইয়ের মাঝখানে আমাদের কোথাও একটা সুন্দর মুহূর্ত কাজ করে, ঠিক যেরকম বিকেলের ছাদ, কিংবা ধরুন কারোর হয়তো সুন্দর করে একটা সাজানো বাগান আছে, বা একটা বারান্দা আছে, বা একটা চিলেকোঠার ছাদ আছে। এই সব কিছুকে মাথায় রেখে, এই সব কিছুকে নিয়ে আমরা কিন্তু প্রতিদিনের একটা সুন্দর মুহূর্ত খুঁজে নিই। কেউ কেউ হয়তো কেউ বাইরের কিছু বন্ধুবান্ধবের সঙ্গে মিলেমিশে সময় তার কেটে যায়, আবার কারোর হয়তো এমন একটা সময় থাকে যে সময়টায় হয়তো সে শুধু নিজের সঙ্গে একটুখানি সময় কাটায়। তো এই সব কিছু মিলে একটা ঝলমলে মুহূর্ত, সেই ঝলমলে মুহূর্তর একটা দিনে কিছুটা সময় বিরাট কার্যকরী, আর সেক্ষেত্রে সুন্দরভাবে কিন্তু জীবনটাকে এগিয়ে নিয়ে চলে যাওয়া যায় বিনা কিছু স্বার্থেই। আমাদের আজকের একটা সেরকমই একটা ঝলমলে ব্যাপার নিয়ে, কিন্তু সেই ঝলমলে ব্যাপারটা কি? একটা দুপুর, হ্যাঁ, আমরা বিকেলকে খুব সুন্দর করে দেখি, সন্ধ্যেকে দেখি, রাতকে তো দেখি, কিন্তু আমরা দুপুরকে কি কেউ ঝলমলে হিসেবে দেখি? সেই আড্ডা নিয়ে জারি থাকবে কিছুক্ষণের জন্য। তাই এখন আমাদের জন্য অপেক্ষা করছে কয়েকটা গান, চলুন চটপট শুনি আজকের এই এক ঘন্টার আড্ডা ঝলমলে দুপুর নিয়ে, শুধুমাত্র গান মুসাফিরে সৌভিকের সঙ্গে। এখন গান মুসাফির।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা ঝলমলে দুপুর নিয়ে, শুধুমাত্র আমি সৌভিক গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। তো আমাদের আড্ডা ঝলমলে দুপুর, আসলে দুপুরটা রৌদ্রে ঝলমল করবে তবেই নাকি ঝলমলে দুপুর হবে, না এমন কিন্তু ব্যাপার নেই। কারণ এমন অনেক দিন যায় যখন প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে কিন্তু তা সত্ত্বেও সেই দুপুরটা কিন্তু ঝলমলে হয়ে গেল। হয়তো আপনি এমন একটা লেখা শেষ করলেন সেই দুপুরের মধ্যে, তিনটে সাড়ে তিনটের মধ্যে আপনি আপনার প্রিয় একটা লেখা শেষ করলেন, তখন কিন্তু আপনার কাছে সেই দুপুরটা কিন্তু ঝলমলে দুপুর। রোদ ওঠেনি, বৃষ্টি পড়ছে, মেঘলা, তবুও যেন ঝলমলে। কিংবা ধরুন কোথাও হয়তো বেড়াতে গেছেন, হ্যাঁ কিছু কিছু জায়গা যেমন পাহাড়ি অঞ্চলে সবসময় কিন্তু রোদ্দুর দেখা যায় না, কিন্তু দেখা যায় যেটা সেটা হচ্ছে মেঘ, আর সেই মেঘ চারপাশটাকে ঘিরে রাখে এবং পাহাড়ের কোলে ভেসে ভেসে বেড়ায়, আর আমরা সেই মেঘকে উপভোগ করি আমাদের হাতে কখনো কখনো স্পর্শ করে। বিশেষ করে কিছু কিছু জায়গা তো আছেই যেখানে হয়তো দেখা যায় একদম খুব কাছে আপনার মেঘ ঘোরাফেরা করছে, কিন্তু আলাপে তো নয়, কিন্তু তবু যেন মনে হয় ছুঁয়ে ফেলেছি মেঘকে। তো এইরকম একটা মুহূর্তে সত্যি সেই সময়টা কিন্তু ঝলমলে সময়, তার জন্য কিন্তু বিরাট আলোকিত করে কিছু ব্যাপার স্যাপার হবে এমন কিছু নয়। তো মানুষের কিছু কিছু মুহূর্ত এমন থাকে যেগুলো কিন্তু ওই বলে না সুখেও কেঁদে ওঠে মন, ঠিক এরকম ঝলমলে মানে অন্তর থেকে ঝলমল করে ওঠা। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও ঝলমলে দুপুর নিয়ে। এখন গান।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর, গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি সৌভিক, ঝলমলে দুপুর নিয়ে আড্ডা চলছে, এমন একটা দুপুর যে দুপুরে কলেজ বাঙ্ক, আর তার মধ্যেই ছুটিয়ে চলছে আড্ডার পর্ব। 4:30, 4:45 প্রায় বেজে গেল, দুপুর কিন্তু কভার। আর সেই দুপুরের মধ্যে কখনো কখনো চায়ের কাপ এলো, কখনো কখনো টুকরো কিছু স্ন্যাক্স, আর তার মধ্যেই জমে উঠলো আমাদের পুরনো কিছু কথা কিংবা নতুন করে নতুন কিছু ভাবার কথা। সেই মুহূর্তে কিন্তু সেই সময়টা ঝলমল করে ওঠে একটা দুপুর মনে হয়, তাই না? তবুও কত মানুষ আছেন দুপুরবেলা বেরোতে একদম পছন্দ করেন না, কারণ সেই দুপুরবেলায় প্রচণ্ড রৌদ্র থাকে, তাপ থাকে, আর তার মধ্যে তার অস্বস্তি তৈরি হয়, আর সেই অস্বস্তিতে সেটাকে কাটিয়ে তারপর বিকেলবেলার দিকে যখন রৌদ্র নেমে যায়, বিকাল একদম সুন্দর মিষ্টি মধুর ব্যাপারে হয়ে যায়, তখন তিনি বেরিয়ে পড়েন। আসলে বিকেলে এই একাকিত্ব বা দুপুরের এই অন্যরকম একটা মাধুর্য, সেটা কিন্তু মিলেমিশে একটা সুন্দর মুহূর্ত তৈরি করে। তাই কখনো এরকম ভাববেন, দুপুরটাকে এনজয় করুন, বেরিয়ে পড়ুন দুপুরের আনন্দ খুঁজতে, দেখবেন একদিন না একদিন আপনার এই দুপুরটা কিন্তু ঝলমলে দুপুর হয়ে উঠবে। মনের ভেতর থেকে যে রশ্মি বেরিয়ে আসবে, সেটা কিন্তু আপনার চারপাশটাকে আলোকিত করে দেবে, আর তখনই আপনি মনে হবে অন্ধকার থাকলেও যেন আলো আছে, আলো ঠিক পথ দেখাবে। সঙ্গে থাকুন, ফিরে আসবো আবারও কয়েকটা গানের পর। এখন গান

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। কম বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল একটা গান মুসাফিরে ঝলমলে দুপুর নিয়ে। ভাবুন তো, এমন অনেক দুপুর গেছে যে দুপুরগুলোয় হয়তো গয়না ভর্তি, গা ভর্তি আপনি খুব সুন্দর করে সেজে আছেন এবং আপনার যে গয়নার যে মেটেরিয়ালগুলো সেগুলো হচ্ছে হীরের তৈরি, হীরের নানা রকম সূক্ষ্ম কাজ দিয়ে সেগুলো সাজানো এবং সত্যিই ঝলমল করছে, কিন্তু আপনার মনে যেন আনন্দ নেই, আপনি অপেক্ষা করছেন কারোর জন্য। এবং আজকের এই যে আপনি বিভিন্ন গয়না এনেছে ঝলমল করে উঠছেন হীরে খচিত, তার প্রধান ব্যাপার হচ্ছে আপনি কারোর জন্য অপেক্ষা করছেন এবং সেই প্রিয় মানুষটি আজ আসবে, দেখা হবে আপনার সঙ্গে এয়ারপোর্টে, আর আপনি অপেক্ষা করছেন সেই এয়ারপোর্টের একদম দোরগোড়ায়। আপনার গা ভর্তি হীরে খচিত, বিভিন্ন রকমের অলংকার, ঝলমল করছে না মন। হঠাৎই আপনার সেই প্রিয় বন্ধুকে আপনি দেখতে পেলেন, মনে হলো যে সত্যি এইগুলোর আর যেন কোনো প্রয়োজন নেই, মানে সেই ঝলমল করা হীরেটা আপনার কাছে মূল্যহীন হয়ে গেল, আপনার কাছে মূল্য যার সে কিন্তু এসে গেছে। আর তার দিকে একবার তাকাতেই মনে হলো যেন সব কিছু তুচ্ছ। তাহলে সেই দুপুরটা একজন মানুষের জন্য ঝলমল করে উঠল। হ্যাঁ, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু মানুষ, ভালোবাসা, শ্রদ্ধা, আমাদের গন্তব্য যেন থাকে প্রত্যেকের মনের সেই ভালো মানুষটার সন্ধান। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ঝলমলে দুপুর নিয়ে। এখন ইয়েস গান।

তো ফিরে এলাম আবারও কয়েক গানের পর আজকের এই স্পেশাল একটা ঝলমলে দুপুর নিয়ে। আপনি হয়তো একটা লেকের ধারে বসে আছেন, বিরাট বড় লেক, কিন্তু রৌদ্রটার সেইভাবে উঠছে না, কোথাও যেন হারিয়ে হারিয়ে যাচ্ছে। এইবার কিছুক্ষণ পরে আপনি দেখলেন যে লেকের ধারে আপনি বসে আছেন তার ওপরে, সেই জলের ওপরে রৌদ্রের ঝলমল শুরু হয়ে গেছে, এবং সেই মুহূর্তে আপনার কিন্তু মনে হবে অজস্র হীরে যেন সাজানো আছে সেখানে। দেখবেন একটা অদ্ভুত অনুভূতি কিন্তু আপনার হবে। তাহলে বলুন তো, সেই মুহূর্তে আপনার দুপুরটা ঝলমলে হয়ে উঠবে না কেন? হ্যাঁ, এর মধ্যে একটা আলাদা আনন্দ দেখতে পাবেন। আবার ধরুন ঝপ করে আস্তে আস্তে নেমে গেল সেই রৌদ্র, আবার সেই যে জলের মধ্যে খেলা করা হিড়েগুলো আপনি দেখছিলেন সেগুলো আবার যেন হারিয়ে গেল, আবার হঠাৎ করে রৌদ্রটা পড়লো, আবার দেখতে পেলেন ঝলমল করছে। জীবনের সুখ আর দুঃখ এভাবেই থাকে সাজানো, কখনো আনন্দ কখনো দুঃখ, কখনো পাওয়া কখনো না পাওয়া। আজ এ পর্যন্তই আমাদের আড্ডা, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক। এই শো শেষের পর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই শো 4475039657 1 2 তে আজকের জন্য।

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়, কিন্তু মিড নাইটে, একেবারে মধ্যরাত্রে, যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কি করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কি প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, খিদে পেলে কিন্তু সত্যি মনটা নিরুদ্দেশ হয়ে যায়। মনটা নিরুদ্দেশ হয়ে যায় খাবারের সন্ধানে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু না ভেবে ফ্রিজে গিয়ে হামলা করি, যে মধ্যরাতে যদি আমাদের ক্রেভিংস হয় বা খিদে পায় বা এমন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমরা ফার্স্ট ফ্রিজে গিয়ে হামলা করি। আর ফ্রিজে যদি স্টোরেজ পেস্ট্রি, মানে রাত দুপুরবেলা মিড নাইটে পেস্ট্রি খেতে আমার খুব ভালো লাগে, চকলেট পেস্ট্রি। আপনারও নিশ্চয়ই এরকম কোনো একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনার মিড নাইট ক্রেভিংসটা মেটায়? আমি সেটা জানতে চাই, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিড নাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কী মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিড নাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনো দিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কী খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটলো না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে, যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিড নাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিলো। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশান আসে, ফোনটা ব্লিঙ্ক করে এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়ে ছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিড নাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +44750396571 ফিরছি আরও কয়েকটা গানের পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com-এ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলায় যাবে নাকি?
2: কেক কেনা দিবা?
1: তাই
2: সত্যি?
1: হ্যাঁ সত্যি।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে সারাক্ষণ মিডনাইট ক্রেভিংস নিয়ে এত রকম ফুড আইটেমসের কথা বললাম, কিন্তু মিডনাইট ক্রেভিংস বলতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার লিস্টে অ্যাড অন হয়ে রয়েছেই অলরেডি ছোটোবেলা থেকে। সেগুলো নিয়ে যদি একটু আড্ডাই না মারলাম তাহলে আর কী হলো। মিডনাইট ক্রেভিংস বলতে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগে এবং নানা রকম অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে, এবং সব থেকে প্রিয় যেটা সেটা হলো মধ্যরাতে রেডিও শুনতে খুব ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার কান এবং মন দুটোই ভীষণ ভালোভাবে সমৃদ্ধ হয়ে যায় এবং মন ভরে ওঠে। এই ক্রেভিংসগুলো নিশ্চয়ই আপনারও আছে কম বেশি। চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন +447503965712 তে। মিডনাইট ক্রেভিংসের আড্ডা বা মিডনাইট ক্রেভিংস নিয়ে প্রচুর আলোচনা কখনো শেষ হওয়ার নয়, পরে আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে। তবে সময় বলছে এখন শেষ, আজ আসি কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক মণিশঙ্কর মুখোপাধ্যায়। সাহিত্য জগতে আমরা তাকে শঙ্কর নামেই জানি। তিনি লিখেছেন বহু জনপ্রিয় উপন্যাস, আর তার মধ্যে অন্যতম জনপ্রিয় উপন্যাস চৌরঙ্গী। আর এই উপন্যাস অবলম্বনেই একই নামে 1968 সালে মুক্তি পায় চৌরঙ্গী ছবিটি। আর সেই ছবিতে আমরা এই উপন্যাসের মুখ্য চরিত্র স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখেছি মহানায়ক উত্তম কুমারকে। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ 24 জুলাই, মহানায়ক উত্তম কুমারের আজ মৃত্যুবার্ষিকী। আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলানেট .com এর পক্ষ থেকে তাকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা কথা বলবো এই চৌরঙ্গী ছবিটি নিয়ে। এই ছবির সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন গল্প নিয়ে আমরা থাকবো, তবে সবকিছুই গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-2352-060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

1968 সালে মুক্তি পায় চৌরঙ্গী ছবিটি। বাংলা সাহিত্যের অন্যতম লেখক শঙ্করের লেখা সেই জনপ্রিয় উপন্যাস চৌরঙ্গী অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। আর এই ছবিতে আমরা সত্য সুন্দর বোস অর্থাৎ বিখ্যাত সেই স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখি মহানায়ক উত্তম কুমারকে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি এই চৌরঙ্গী ছবিটি নিয়ে। সুপারহিট হয়েছিল এই ছবিটি, আর এই চৌরঙ্গী ছবিটি ছিল মহানায়কের জীবনের একটি মাইলস্টোন। আর এই ছবিটির যখন কাজ হচ্ছিল তখন একই সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গি ছবিরও কাজ হচ্ছিল, কিন্তু চৌরঙ্গী ছবির যে মুক্তি সেটা অনেকটা দেরিতে হয়েছিল। আর তার পেছনে যে কারণ ছিল সেটা হলো ছোটি সি মুলাকাত। বলিউডে মহানায়ক যেই কাজটি করেছিলেন তার জন্য তাকে অর্থনৈতিকভাবে একটা বড় ধাক্কা সামলাতে হয়েছিল, আর সেই কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন, আর তার অসুস্থতার কারণেই এই ছবির কাজ পিছিয়ে গিয়েছিল। মহানায়ক সুস্থ হয়ে ওঠার পরে এই ছবির কাজ আবার শুরু হয়। আর এই যে ছবিটি, এই চৌরঙ্গী ছবির সাথে বেশ কিছু প্রচলিত গল্প ছড়িয়ে আছে জানবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মহানায়ক উত্তম কুমার অভিনীত 1968 সালে মুক্তিপ্রাপ্ত সেই সুপারহিট ছবি চৌরঙ্গী নিয়ে, যেই ছবিতে আমরা সেই বিখ্যাত স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখেছি মহানায়ক উত্তম কুমারকে। এই চৌরঙ্গী ছবিটি নিয়ে নানা গল্প রয়েছে। এই ছবিটিকে পরিচালনা করবে সেটা নিয়েও কিন্তু বেশ একটা টালবাহানা ছিল। প্রথম দিকে ঠিক ছিল যে ছবিটি পরিচালনা করবে অগ্রগামী, কিন্তু চূড়ান্ত পর্বে দেখা গেল যে ছবিটি পরিচালনা করছেন পিনাকি মুখার্জি। এই ছবি তৈরির সময় ছবির শুটিং শিডিউল থেকে শুরু করে যাবতীয় ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার নিজে। এই ছবির যে গল্প, আমরা তো জানি যে এই ছবির গল্প নেওয়া হয়েছে সাহিত্যিক শঙ্করের সেই বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী থেকে। আর এই গল্পটা, এই উপন্যাসের গল্প মহানায়কের এতটাই পছন্দ হয়েছিল যে তিনি এই গল্পতে, এই যে ছবিটি তিনি তৈরি করবেনই, এমন একটা জেদ ছিল তার মধ্যে। কিন্তু অন্যদিকে এটাও দেখতে হচ্ছিল যে এই ছবির যে বাজেট সেটা যতটা সম্ভব কম করা যায়, আর সেই জন্য এই ছবির শুটিংয়ের যে স্পট সেটাও তিনি কিন্তু সেইভাবে নির্বাচন করেছিলেন। জানবো সে সব কথাও, তবে সব কিছুই থাকছে বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাজেটে বানাতে হবে, এটাই ছিল লক্ষ্য। আর সেই জন্য লোকেশন কি হবে সেটা নিয়েও কিন্তু একটা ভাবনা চিন্তা ছিল। এই ছবিটি আমরা জানি, এই ছবির গল্প একটা হোটেল কেন্দ্রিক, আর হোটেলের নাম শাহজাহান। যদি হোটেলের সেট তৈরি করতে হয় সেটা ছিল ভীষণ ব্যয়বহুল, সেই কারণে রিয়েল লোকেশনের খোঁজ পড়ে এবং খুঁজে পাওয়া যায় কলকাতার সেই অভিজাত গ্র্যান্ড হোটেলকে, আর সেটাকেই বেছে নেওয়া হয় লোকেশন হিসেবে। আর বড়দিনের সময় যেহেতু গ্র্যান্ড হোটেলকে খুব ভালো করে এমনি সাজানো হয়, তাই আলাদা করে আর সাজানোর প্রয়োজন হয়নি, আর এখানেই হোটেলের দৃশ্যগুলোর শুটিং হয়। আমরা এই চৌরঙ্গ ছবি নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: Ross also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

পড়ায় কোনো স্বাদ নেই, সব মিথ্যে ক্লাসরুমে লেকচার, কতক্ষণ আর সহ্য করা যায় বল? এপিএসকে জিরো অত্যাচার, ঝিন্টি তুই হয়ে যা মিঠে রোদ্দুর।

স্বীকার কথা ভাবছিস, ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটা কেন মরে কেন ভাবছিস, চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আজ 24শে জুলাই, মহানায়ক উত্তম কুমারের আজ প্রয়াণ দিবস। আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলানেট.com এর পক্ষ থেকে আমি অনামিকা তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মহানায়ক উত্তম কুমার অভিনীত সেই সুপারহিট ছবি চৌরঙ্গী নিয়ে। আমরা জানি বাংলা সাহিত্যের অন্যতম লেখক শঙ্করের লেখা সেই বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী অবলম্বনে 1968 সালে মুক্তি পায় সেই ছবি। আর এই ছবিতে আমরা মহানায়ক উত্তম কুমার ছাড়াও যাদের অভিনয় করতে দেখেছি তাদের মধ্যে ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক, সুপ্রিয়া দেবী প্রমুখ। আর এই ছবির গানগুলিও কিন্তু অসাধারণ। আর এই ছবিটির যখন শুটিং হচ্ছিল মহানায়ক তখন অসুস্থ ছিলেন, সেই সময় কিন্তু তিনি ঝুঁকি নিয়েই এই ছবির শুটিংয়ের কাজ করেন। সব মিলিয়ে অসাধারণ একটি ছবি। আর মহানায়ক উত্তম কুমার, তার কথা আর কি বলবো। তার সেই, আমরা জানি সেই উপন্যাসের বিখ্যাত চরিত্র স্যাটা বোসের চরিত্রে আমরা যখন তাকে অভিনয় করতে দেখি, শঙ্কর নিজে বলেছেন যে তিনি যখন তার উপন্যাসের সেই বিখ্যাত চরিত্রকে দেখছেন ছবির পর্দায়, তার মনে হয়েছে যে যেন সেই অভিনয়ের নৈপুণ্যে তার উপন্যাসের অন্যতম যে চরিত্র স্যাটা বোস, সেই চরিত্রটি যেন বাস্তবের মাটিতে নিয়ে এসেছেন। আজ আমাদের এই বিশেষ অনুষ্ঠান তাঁকে শ্রদ্ধা জানিয়ে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, দেখা হবে আগামীকাল থেকে একই সময়। চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোবট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোবট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা খুবই সোজা। শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো।

0: শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: মিল্ক বিস্কিট খাবে?
1: এ ভাই, তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই।
2: কে ওখানে?
0: নো প্রবলেম, হট ডগ খাবে? হট ডগ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কথায় বলে মানুষ হলো অভ্যাসের দাস, কিন্তু সেই অভ্যাসটা ঠিক কীরকম? মানে কিছু অভ্যাস খুব ভালো, যেরকম ধরুন সকালে ওঠা, যেরকম ধরুন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু কিছু অভ্যেস কিন্তু আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং, তাদেরকে নিখাদ বাংলা ভাষায় বলা যেতেই পারে বদভ্যাস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আপনার সঙ্গে শেয়ার করব কিছু বদভ্যাসের কথা, তবে খুব যে সাধারণ বদভ্যাস তা নয়, এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং বদভ্যাস। তো সেরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ছোটোখাটো বদ অভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, যেমন ধরুন ভুলে যাওয়া, যেমন ধরুন কি করব বিপদের সময় ঠিক করতে না পারা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু কিছু বদ অভ্যাস আছে যেগুলো কি না বেশ মার্কা মারা। তো সেরকমই একটি বদ অভ্যাস ছিল আমাদের পাড়ায় এক ভূতপূর্ব দিদির, না ভূতপূর্ব বলছি কারণ আমাদের সেই পাড়াতুতু দিদির বিয়ে হয়ে গিয়েছিল, এবং বিয়ের পরে সেই দিদি ক্রমশ শুকিয়ে যেতে লাগলো। বিভিন্ন ডাক্তার বদ্যি সমস্ত কিছু দেখানোর পরেও খুব একটা কিছু সুরাহা হলো না। তারপরে জানা গেল তার আসল বদভ্যাসের কথা, বদভ্যাসটা ছিল পেন্সিল। আগে হ্যাঁ, সেই দিদি বিয়ের আগে রীতিমতন পেন্সিল খেত, আর সেই পেন্সিল খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল বলেই তার এত মনোকষ্ট এবং তারপরেই এই শুকিয়ে যাওয়া। বুঝতে পাচ্ছেন যে বদভ্যাসটা ঠিক কোন লেভেলের ছিল? তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে এরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসকে নিয়ে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: সুরে সুরে মন ভোলা কোন উত্তাল হাওয়ার ছোঁয়ায় মনেতে তোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

কিছু কিছু বদভ্যাস এরকমও আছে যেগুলো কিনা রীতিমতন বিপদে ফেলে দিতে পারে আপনাকে, মানে আপনাকে নয়, যার এই বদভ্যাসটা আছে তাকে। সেরকম বদভ্যাস কিন্তু ইন্টারেস্টিং তো বটেই, বেশ বিপজ্জনকও। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বদভ্যাসকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু বিপজ্জনক বদভ্যাস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখ ফসকে কিছু বলে ফেলা বা একটা ম্যানিয়ার মতন কিছু বলে যাওয়া। যেমন ধরুন আপনার আগে, হ্যাঁ হ্যাঁ আপনার, মানে ধরুন বাজারে গিয়ে আপনি বললেন যে ইস আপনার মুড়োটার কি দাম বলুন তো, মানে মাছের মুড়োর জায়গায় আর কি, কীরকম শোনাতে লাগবে বলুন। আবার ধরুন অনেকেই মুখ ফসকে গুড বলে ফেলেন, মানে কেউ একটা কথা আপনাকে বললেন, তার উত্তরে আপনি বললেন গুড। এরকম সময়ে যদি কেউ আপনাকে নিজের দুঃখের কাহিনী শোনায় আর আপনি যদি তার রেসপেক্টে এটা বলেন যে গুড, কীরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারছেন? তো রেডিও বাংলা নাইট ডট কমে এরকমই কিছু অদ্ভুত বদভ্যাসের কথা আমি গৌরব শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ক্রিকেটারদেরও কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত বদভ্যাস আছে। যেমন ধরুন আমাদের মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার, তার কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে তিনি সব সময় বাঁ পায়ের প্যাডটি আগে পরতেন। আবার আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তার একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে জার্সিতে তিনি বেশি রান করতেন পরপর বেশ কয়েকটা ম্যাচ সেই জার্সিটাই তিনি বারবার কেচে কুচে পরতেন। ইভেন আমাদের ব্রায়ান লারারও কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, তিনি তার পকেটে সব সময় একটি লাল রুমাল রাখতেন। এগুলো আপনি বলতেই পারেন কুসংস্কার কিংবা সুপারস্টিশন, কিন্তু আমার মনে হয় এগুলো কিন্তু আদতে বদভ্যাসই, কি বলেন? তো রেডিও বাংলানে ডটকমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, বদভ্যাসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের ও প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

আর বদ অভ্যাসের কথা যদি বলতেই হয় তাহলে আমার এক বন্ধুর কাহিনী কি করে বাদ দিই বলুন তো। আমার সেই বন্ধু যার একটি অদ্ভুত বদ অভ্যাস আছে সেটা হলো ভূত। না মানে ভূতের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে যায় না, কিন্তু তার ভূতের ফিল্ম দেখা চাই, মানে ভূতের মুভি না দেখলে তার একদম ভাত হজম হবে না আর কি। সেটা তো অনেকেই হতে পারে, কিন্তু বদ অভ্যাসটা যে জন্য বলছি সেটা হলো সে প্রচণ্ড ভয়ও পায় ভূতে, কাজেই সে ভূতের মুভিও দেখবে, তারপর ভয়ের চোটে সারা রাত ঘুমোতেও পারবে না। এরকম অদ্ভুত অভ্যাস বা এরকম অদ্ভুত বদ অভ্যাসের কোনো মানে হয় বলুন তো? কে জানে, এর মানেটা ওই হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডাটা, সরে আমাদের আড্ডাটা জারি ছিল এরকমই কিছু ইন্টারেস্টিং বদ অভ্যাস নিয়ে। ঠিক কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা শুনে? আপনার কিংবা আপনার কোনো নিকটজনের এরকম কোনো বদ অভ্যাসের কথা মনে পড়লো কি আপনার? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে জানিয়ে যাই যে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই সব সময় সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সঙ্গে অবশ্যই বেশ কিছু কথা থাকবে এবং তার সাথে সাথে ভালো ভালো গানও থাকছে। তাই বেশি কথা না বলে অবশ্যই গানের দিকে এগিয়ে যাব, কিন্তু সাথে আপনাকেই থাকতে হবে আর কানে রাখতেই হবে রেডিও বাংলানে ডট কম। মন যখন রোদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

hellobanglani.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং অবশ্যই আড্ডা দিচ্ছি, গল্প হচ্ছে, তার সাথে সাথে বেশ কিছু গানও শুনছি। কিন্তু এই যে গান শুনলে মন ভালো থাকে তো, তাই আমরা জানি মন ভালো থাকার জন্য বা রাখার জন্য কী কী করতে হয়। ঠিক যেমন মন স্বাস্থ্য দুটোই দরকার ভালো রাখার জন্য, সেই রকমই কিন্তু আমাদেরও দরকার ত্বকটাকে কীভাবে ভালো রাখবো, ত্বকের কীভাবে পরিচর্যা করব। তো তার জন্য আজকের এই আড্ডাটা ভীষণভাবে দরকারি, শুধুমাত্র আপনাদের জন্য যারা নিজেদের ব্যস্ততার লাইফে নিজেকে ভালো রাখতে পারেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা সবাই জানি এই ডেইলি বেসিসের যে ব্যস্ততার লাইফ, যেখানে অফিস হয়, যেখানে সংসার হয়, যেখানে নিজের প্রয়োজনে আমরা অনেকটাই ব্যস্ত হয়ে যাই, সেরকম একটা জায়গায় নিজের ত্বককে যত্ন রাখাটা খুবই মুশকিল হয়ে ওঠে। তো সেখানে অবশ্যই যেটা করতে হয় বা করতে বলা হয়ে থাকে সেটা হচ্ছে CTM রুটিন ফলো করা, অর্থাৎ ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং। এর পরেও একটা কিন্তু কোথাও গিয়ে ফাঁক থেকে যায়, সেটা হচ্ছে সিরাম। এই যে ফেস সিরামটা কি আর কেনই দরকার পড়ে আমাদের স্কিনের জন্য বা কতটাই জরুরি, সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা। তাই সাথে থাকতেই হবে আপনাকে।

আমি শ্রী শ্রী ভজ হরি।

বাজারে নানান ধরনের কিন্তু সিরাম পাওয়া যায়। অনেক সময় আমরা দেখি যে ভিটামিন সি যুক্ত সিরাম, ভিটামিন B5 বা ভিটামিন B যুক্ত সিরাম, আবার কখনো কখনো দেখি স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত সিরাম বা হচ্ছে আরও নিয়াসিনামাইড যুক্ত যে সিরাম, সব কিছু কিন্তু বাজারে যেগুলো পাওয়া যাচ্ছে একটা করে কিনলাম মেখে নিলাম, তাতেই আমাদের নিজেদের ত্বকের সমস্যাগুলো চলে যাবে তা কিন্তু না। আপনাকে প্রপারলি জানতে হবে যে আপনার ত্বকের জন্য সিরাম কেন দরকার আর কোন কোন সিরাম দরকার, আর বিশেষ করে ময়েশ্চারাইজার মাখার পর বা আগে আপনি কেন মাখবেন সিরাম। তার কারণ এটা ওয়াটার বেসড হালকা ধরনের ময়েশ্চারাইজার, যেটা আপনার ত্বকে খুব গভীরে খুব সহজে চলে যেতে পারে এবং আপনার ত্বককে ভীষণভাবে হাইড্রেটেড করতে সাহায্য করে। তো যেখানে হাইড্রেটেড করবে যে কোনো একটা ত্বককে, অর্থাৎ সজীব করবে, তো সেটা সবসময়ের জন্য ভালো।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফ্রি সিরাম মাখার একটা কিন্তু পদ্ধতি আছে। আচ্ছা, ফ্রি সিরাম কিন্তু অ্যান্টি অক্সিডেন্টেরও কাজ করে। আমরা এই যে টোনার ইউজ করি, তার কারণ আমাদের যে বয়সের ছাপ যেটা পড়ে যায় সেটা যাতে না পড়ে খুব তাড়াতাড়ি, অর্থাৎ বলি রেখাগুলো যাতে না আসে, সেই জন্য ব্যবহার করা হয়। ফেস সিরামও কিন্তু তাই, অ্যান্টি অক্সিডেন্ট থাকার দরুন আমাদের স্কিনটাকে কিন্তু বুড়িয়ে যাওয়া থেকে একটু হলেও রক্ষা করে। এবং তার সাথে সাথে সিরাম মাখার কিন্তু এমনি জাস্ট মেখে নিলাম তা কিন্তু না, একটা প্রপারলি ম্যাসাজ আছে, সেই ম্যাসাজটা কিন্তু আপনাকে দিতেই হবে। তাহলে এই যে সিরামের ইতিবৃত্তান্ত, সেটা কিন্তু একটা আড্ডায় কখনোই শেষ করা সম্ভব নয়, অনেকটা বড়। বাট এইটুকু বলতে পারি যে সিরাম ভীষণভাবে উপযোগী আর উপকারী, আর সিরামটাকে কিন্তু ভুললে চলবে না ত্বকের জন্য, যদি আপনি আপনার ত্বককে ভালোবাসেন। radiobangladesh.com এ অবশ্যই আপনাকে থাকতে হবে। আজকের মতো বলছি টাটা, বাই বাই, কিন্তু অবশ্যই ফলো করতে হবে www.radiobangladesh.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রতিদিন জীবনে অনেক রকমের লড়াই করি, কিন্তু সেই লড়াইয়ের মাঝখানে আমাদের কোথাও একটা সুন্দর মুহূর্ত কাজ করে, ঠিক যেরকম বিকেলের ছাদ কিংবা ধরুন কারোর হয়তো সুন্দর করে একটা সাজানো বাগান আছে বা একটা বারান্দা আছে বা একটা চিলেকোঠার ছাদ আছে। এই সব কিছুকে মাথায় রেখে, এই সব কিছুকে নিয়ে আমরা কিন্তু প্রতিদিনের একটা সুন্দর মুহূর্ত খুঁজে নিই। কেউ কেউ হয়তো কেউ বাইরের কিছু বন্ধুবান্ধবের সঙ্গে মিলেমিশে সময় তার কেটে যায়, আবার কারোর হয়তো এমন একটা সময় থাকে যে সময়টায় হয়তো সে শুধু নিজের সঙ্গে একটুখানি সময় কাটায়। তো এই সব কিছু মিলে একটা ঝলমলে মুহূর্ত, সেই ঝলমলে মুহূর্তর একটা দিনে কিছুটা সময় বিরাট কার্যকরী, আর সেক্ষেত্রে সুন্দরভাবে কিন্তু জীবনটাকে এগিয়ে নিয়ে চলে যাওয়া যায় বিনা কিছু স্বার্থেই। আমাদের আজকের একটা সেরকমই একটা ঝলমলে ব্যাপার নিয়ে, কিন্তু সেই ঝলমলে ব্যাপারটা কি, একটা দুপুর। হ্যাঁ, আমরা বিকেলকে খুব সুন্দর করে দেখি, সন্ধ্যেকে দেখি, রাতকে তো দেখি, কিন্তু আমরা দুপুরকে কি কেউ ঝলমলে হিসেবে দেখি? সেই আড্ডা নিয়ে জারি থাকবে কিছুক্ষণের জন্য। তাই এখন আমাদের জন্য অপেক্ষা করছে কয়েকটা গান, চলুন চটপট শুনি আজকের এই এক ঘন্টার আড্ডা ঝলমলে দুপুর নিয়ে, শুধুমাত্র গান মুসাফিরে সৌভিকের সঙ্গে। এখন গান মুসাফির।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা ঝলমলে দুপুর নিয়ে, শুধুমাত্র আমি সৌভিক গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। তো আমাদের আড্ডা ঝলমলে দুপুর, আসলে দুপুরটা রৌদ্রে ঝলমল করবে তবেই নাকি ঝলমলে দুপুর হবে, না এমন কিন্তু ব্যাপার নেই। কারণ এমন অনেক দিন যায় যখন প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে কিন্তু তা সত্ত্বেও সেই দুপুরটা কিন্তু ঝলমলে হয়ে গেল। হয়তো আপনি এমন একটা লেখা শেষ করলেন সেই দুপুরের মধ্যে, তিনটে সাড়ে তিনটের মধ্যে আপনি আপনার প্রিয় একটা লেখা শেষ করলেন, তখন কিন্তু আপনার কাছে সেই দুপুরটা কিন্তু ঝলমলে দুপুর। রোদ ওঠেনি, বৃষ্টি পড়ছে, মেঘলা, তবুও যেন ঝলমলে। কিংবা ধরুন কোথাও হয়তো বেড়াতে গেছেন, হ্যাঁ কিছু কিছু জায়গা যেমন পাহাড়ি অঞ্চলে সবসময় কিন্তু রোদ্দুর দেখা যায় না, কিন্তু দেখা যায় যেটা সেটা হচ্ছে মেঘ, আর সেই মেঘ চারপাশটাকে ঘিরে রাখে এবং পাহাড়ের কোলে ভেসে ভেসে বেড়ায়, আর আমরা সেই মেঘকে উপভোগ করি আমাদের হাতে কখনো কখনো স্পর্শ করে। বিশেষ করে কিছু কিছু জায়গা তো আছেই যেখানে হয়তো দেখা যায় একদম খুব কাছে আপনার মেঘ ঘোরাফেরা করছে, কিন্তু আলোপে তো নয়, কিন্তু তবু যেন মনে হয় ছুঁয়ে ফেলেছি মেঘকে। তো এইরকম একটা মুহূর্তে সত্যি সেই সময়টা কিন্তু ঝলমনে সময়, তার জন্য কিন্তু বিরাট আলোকিত করে কিছু ব্যাপার স্যাপার হবে এমন কিছু নয়। তো মানুষের কিছু কিছু মুহূর্ত এমন থাকে যেগুলো কিন্তু ওই বলে না সুখেও কেঁদে ওঠে মন, ঠিক এরকম ঝলমলে মানে অন্তর থেকে ঝলমল করে ওঠা। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও ঝলমলে দুপুর নিয়ে। এখন গান।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর, গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি সৌভিক, ঝলমলে দুপুর নিয়ে আড্ডা চলছে, এমন একটা দুপুর যে দুপুরে কলেজ বাঙ্ক, আর তার মধ্যেই ছুটিয়ে চলছে আড্ডার পর্ব। চারটে, সাড়ে চারটে, পাঁচটা প্রায় বেজে গেল, দুপুর কিন্তু কভার। আর সেই দুপুরের মধ্যে কখনো কখনো চায়ের কাপ এলো, কখনো কখনো টুকরো কিছু স্ন্যাক্স, আর তার মধ্যেই জমে উঠলো আমাদের পুরনো কিছু কথা কিংবা নতুন করে নতুন কিছু ভাবার কথা। সেই মুহূর্তে কিন্তু সেই সময়টা ঝলমল করে ওঠে একটা দুপুর মনে হয়, তাই না? তবুও কত মানুষ আছেন দুপুরবেলা বেরোতে একদম পছন্দ করেন না, কারণ সেই দুপুরবেলায় প্রচণ্ড রৌদ্র থাকে, তাপ থাকে, আর তার মধ্যে তার অস্বস্তি তৈরি হয়, আর সেই অস্বস্তিতে সেটাকে কাটিয়ে তারপর বিকেলবেলার দিকে যখন রৌদ্র নেমে যায়, বিকাল একদম সুন্দর মিষ্টি মধুর ব্যাপারে হয়ে যায়, তখন তিনি বেরিয়ে পড়েন। আসলে বিকেলে এই একাকিত্ব বা দুপুরের এই অন্যরকম একটা মাধুর্য, সেটা কিন্তু মিলেমিশে একটা সুন্দর মুহূর্ত তৈরি করে। তাই কখনো এরকম ভাববেন, দুপুরটাকে এনজয় করুন, বেরিয়ে পড়ুন দুপুরের আনন্দ খুঁজতে, দেখবেন একদিন না একদিন আপনার এই দুপুরটা কিন্তু ঝলমলে দুপুর হয়ে উঠবে। মনের ভেতর থেকে যে রশ্মি বেরিয়ে আসবে সেটা কিন্তু আপনার চারপাশটাকে আলোকিত করে দেবে, আর তখনই আপনি মনে হবে অন্ধকার থাকলেও যেন আলো আছে, আলো ঠিক পথ দেখাবে। সঙ্গে থাকুন, ফিরে আসবো আবারও কয়েকটা গানের পর। এখন গান

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল একটা গান মুসাফিরে ঝলমলে দুপুর নিয়ে। ভাবুন তো, এমন অনেক দুপুর গেছে যে দুপুরগুলোয় হয়তো গয়না ভর্তি, গা ভর্তি আপনি খুব সুন্দর করে সেজে আছেন এবং আপনার যে গয়নার যে মেটেরিয়ালগুলো সেগুলো হচ্ছে হীরের তৈরি, হীরের নানা রকম সূক্ষ্ম কাজ দিয়ে সেগুলো সাজানো এবং সত্যিই ঝলমল করছে, কিন্তু আপনার মনে যেন আনন্দ নেই, আপনি অপেক্ষা করছেন কারোর জন্য। এবং আজকের এই যে আপনি বিভিন্ন গয়নায় যে ঝলমল করে উঠছেন হীরে খচিত, তার প্রধান ব্যাপার হচ্ছে আপনি কারোর জন্য অপেক্ষা করছেন এবং সেই প্রিয় মানুষটি আজ আসবে, দেখা হবে আপনার সঙ্গে এয়ারপোর্টে, আর আপনি অপেক্ষা করছেন সেই এয়ারপোর্টের একদম দোপুরায়। আপনার গা ভর্তি হীরে খচিত, বিভিন্ন রকমের অলঙ্কার, ঝলমল করছে না মন। হঠাৎই আপনার সেই প্রিয় বন্ধুকে আপনি দেখতে পেলেন, মনে হলো যে সত্যি এইগুলোর আর যেন কোনো প্রয়োজন নেই, মানে সেই ঝলমল করা হীরেটা আপনার কাছে মূল্যহীন হয়ে গেল, আপনার কাছে মূল্য যার সে কিন্তু এসে গেছে। আর তার দিকে একবার তাকাতেই মনে হলো যেন সব কিছু তুচ্ছ। তাহলে সেই দুপুরটা একজন মানুষের জন্য ঝলমল করে উঠল। হ্যাঁ, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু মানুষ, ভালোবাসা, শ্রদ্ধা, আমাদের গন্তব্য যেন থাকে প্রত্যেকের মনের সেই ভালো মানুষটার সন্ধান। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ঝলমলে দুপুর নিয়ে। এখন ইয়েস গান।

তো ফিরে এলাম আবারও কয়েক গানের পর, আজকের এই স্পেশাল একটা ঝলমনে দুপুর নিয়ে। আপনি হয়তো একটা লেকের ধারে বসে আছেন, বিরাট বড় লেক, কিন্তু রৌদ্রটার সেইভাবে উঠছে না, কোথাও যেন হারিয়ে হারিয়ে যাচ্ছে। এইবার কিছুক্ষণ পরে আপনি দেখলেন যে লেকের ধারে আপনি বসে আছেন তার ওপরে, সেই জলের ওপরে রৌদ্রের ঝলমল শুরু হয়ে গেছে, এবং সেই মুহূর্তে আপনার কিন্তু মনে হবে অজস্র হীরে যেন সাজানো আছে সেখানে। দেখবেন একটা অদ্ভুত অনুভূতি কিন্তু আপনার হবে। তাহলে বলুন তো, সেই মুহূর্তে আপনার দুপুরটা ঝলমলে হয়ে উঠবে না কেন? হ্যাঁ, এর মধ্যে একটা আলাদা আনন্দ দেখতে পাবেন। আবার ধরুন ঝপ করে আস্তে আস্তে নিভে গেল সেই রৌদ্র, আবার সেই যে জলের মধ্যে খেলা করা হিড়েগুলো আপনি দেখছিলেন সেগুলো আবার যেন হারিয়ে গেল। আবার হঠাৎ করে রৌদ্রটা পড়ল, আবার দেখতে পেলেন ঝলমল করছে। জীবনের সুখ আর দুঃখ এভাবেই থাকে সাজানো, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো পাওয়া, কখনো না পাওয়া। আজ এ পর্যন্তই আমাদের আড্ডা, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobangla.com। এই শো শেষের পর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই শো 4475039657 1 2 তে। আজকের জন্য

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়। কিন্তু মিড নাইটে, একেবারে মধ্যরাত্রে, যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কি করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কি প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ, খিদে পেলে কিন্তু সত্যি মনটা নিরুদ্দেশ হয়ে যায়। মনটা নিরুদ্দেশ হয়ে যায় খাবারের সন্ধানে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু না ভেবে ফ্রিজে গিয়ে হামলা করি, যে মধ্যরাতে যদি আমাদের ক্র্যাভিংস হয় বা খিদে পায় বা এমন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমরা ফার্স্ট ফ্রিজে গিয়ে হামলা করি। আর ফ্রিজে যদি স্টোরেজ পেস্ট্রি, মানে রাত দুপুরবেলা মিড নাইটে পেস্ট্রি খেতে আমার খুব ভালো লাগে, চকলেট পেস্ট্রি। আপনারও নিশ্চয়ই এরকম কোনো একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনার মিড নাইট ক্র্যাভিংসটা মেটায়? আমি সেটা জানতে চাই, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিডনাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কি মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিডনাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনো দিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কি খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটল না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিড নাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশান আসে, ফোনটা ব্লিঙ্ক করে এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়ে ছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিড নাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +44750396571 ফিরছি আরও কয়েকটা গানের পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলায় যাবে নাকি?
2: হ্যাঁ জানু, কে কেনা দেবা
1: তা কইবা? তাই
2: সত্যি?
1: হ্যাঁ সত্যি।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে সারাক্ষণ মিডনাইট ক্রেভিংস নিয়ে এত রকম ফুড আইটেমসের কথা বললাম, কিন্তু মিডনাইট ক্রেভিংস বলতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার লিস্টে অ্যাড অন হয়ে রয়েছেই অলরেডি ছোটোবেলা থেকে। সেগুলো নিয়ে যদি একটু আড্ডাই না মারলাম তাহলে আর কী হলো। মিডনাইট ক্রেভিংস বলতে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগে এবং নানা রকম অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে, এবং সব থেকে প্রিয় যেটা সেটা হলো মধ্যরাতে রেডিও শুনতে খুব ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার কান এবং মন দুটোই ভীষণ ভালোভাবে সমৃদ্ধ হয়ে যায় এবং মন ভরে ওঠে। এই ক্রেভিংসগুলো নিশ্চয়ই আপনারও আছে কম বেশি। চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন +447503965712-তে। মিডনাইট ক্রেভিংসের আড্ডা বা মিডনাইট ক্রেভিংস নিয়ে প্রচুর আলোচনা কখনো শেষ হওয়ার নয়, পরে আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে, তবে সময় বলছে এখন শেষ। আজ আসি, কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন রেডিও বাংলানি.com, মন যখন নিরুদ্দেশ।

বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক মুনি শঙ্কর মুখোপাধ্যায়, সাহিত্য জগতে আমরা তাকে শঙ্কর নামেই জানি। তিনি লিখেছেন বহু জনপ্রিয় উপন্যাস, আর তার মধ্যে অন্যতম জনপ্রিয় উপন্যাস চৌরঙ্গী। আর এই উপন্যাস অবলম্বনেই একই নামে 1968 সালে মুক্তি পায় চৌরঙ্গী ছবিটি। আর সেই ছবিতে আমরা এই উপন্যাসের মুখ্য চরিত্র স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখেছি মহানায়ক উত্তম কুমারকে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ 24 জুলাই, মহানায়ক উত্তম কুমারের আজ মৃত্যুবার্ষিকী। আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে তাকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা কথা বলবো এই চৌরঙ্গী ছবিটি নিয়ে। এই ছবির সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন গল্প নিয়ে আমরা থাকব, তবে সবকিছুই গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-2352-060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

1968 সালে মুক্তি পায় চৌরঙ্গী ছবিটি। বাংলা সাহিত্যের অন্যতম লেখক শঙ্করের লেখা সেই জনপ্রিয় উপন্যাস চৌরঙ্গী অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। আর এই ছবিতে আমরা সত্য সুন্দর বোস অর্থাৎ বিখ্যাত সেই স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখি মহানায়ক উত্তম কুমারকে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি এই চৌরঙ্গী ছবিটি নিয়ে। সুপারহিট হয়েছিল এই ছবিটি, আর এই চৌরঙ্গী ছবিটি ছিল মহানায়কের জীবনের একটি মাইলস্টোন। আর এই ছবিটির যখন কাজ হচ্ছিল তখন একই সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গি ছবিরও কাজ হচ্ছিল, কিন্তু চৌরঙ্গী ছবির যে মুক্তি সেটা অনেকটা দেরিতে হয়েছিল। আর তার পেছনে যে কারণ ছিল সেটা হলো ছোটি সি মুলাকাত। বলিউডে মহানায়ক যেই কাজটি করেছিলেন তার জন্য তাকে অর্থনৈতিকভাবে একটা বড় ধাক্কা সামলাতে হয়েছিল, আর সেই কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন, আর তার অসুস্থতার কারণেই এই ছবির কাজ পিছিয়ে গিয়েছিল। মহানায়ক সুস্থ হয়ে ওঠার পরে এই ছবির কাজ আবার শুরু হয়। আর এই যে ছবিটি, এই এই চৌরঙ্গী ছবির সাথে বেশ কিছু প্রচলিত গল্প ছড়িয়ে আছে জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মহানায়ক উত্তম কুমার অভিনীত 1968 সালে মুক্তিপ্রাপ্ত সেই সুপারহিট ছবি চৌরঙ্গি নিয়ে, যেই ছবিতে আমরা সেই বিখ্যাত স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখেছি মহানায়ক উত্তম কুমারকে। এই চৌরঙ্গি ছবিটি নিয়ে নানা গল্প রয়েছে। এই ছবিটিকে পরিচালনা করবে সেটা নিয়েও কিন্তু বেশ মহানায়ক উত্তম কুমারকে এই চৌরঙ্গি ছবিটি নিয়ে নানা গল্প রয়েছে এই ছবিটিকে পরিচালনা করবে সেটা

কিন্তু অন্যদিকে এটাও দেখতে হচ্ছিল যে এই ছবির যে বাজেট সেটা যতটা সম্ভব কম করা যায়। আর সেই জন্য এই ছবির শুটিংয়ের যে স্পট সেটাও তিনি কিন্তু সেইভাবে নির্বাচন করেছিলেন। জানবো সে সব কথাও, তবে সব কিছুই থাকছে বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাংলা সাহিত্যের অন্যতম লেখক শঙ্করের লেখা বিখ্যাত উপন্যাস চৌরঙ্গি অবলম্বনে 1968 সালে মুক্তি পায় চৌরঙ্গি ছবিটি। সুপারহিট এই ছবিতে আমরা সেই বিখ্যাত স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখি মহানায়ক উত্তম কুমারকে। এই চৌরঙ্গি ছবির নেপথ্যে রয়েছে নানা গল্প, আর সেই সব কিছু নিয়ে আমরা আজ রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই চৌরঙ্গি ছবিটি বানানোর সময় কম বাজেটে বানাতে হবে, এটাই ছিল লক্ষ্য। আর সেই জন্য লোকেশন কি হবে সেটা নিয়েও কিন্তু একটা ভাবনা চিন্তা ছিল। এই ছবিটি আমরা জানি, এই ছবির গল্প একটা হোটেল কেন্দ্রিক, আর হোটেলের নাম শাহজাহান। যদি হোটেলের সেট তৈরি করতে হয় সেটা ছিল ভীষণ ব্যয়বহুল, সেই কারণে রিয়েল লোকেশনের খোঁজ পড়ে এবং খুঁজে পাওয়া যায় কলকাতার সেই অভিজাত গ্র্যান্ড হোটেলকে, আর সেটাকেই বেছে নেওয়া হয় লোকেশন হিসেবে। আর বড়দিনের সময় যেহেতু গ্র্যান্ড হোটেলকে খুব ভালো করে এমনি সাজানো হয়, তাই আলাদা করে আর সাজানোর প্রয়োজন হয়নি, আর এখানেই হোটেলের দৃশ্যগুলোর শুটিং হয়। আমরা এই চৌরঙ্গি ছবি নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি তোকে খুঁজেছি, ব্যাট বল ব্যাট উইকেট পাসের টিকিটে খুঁজে খুঁজে শেষে ক্লান্তিতে চোখ বুঝেছি। চিন্তি দুপুরে চক্র রেলের কামরায় চল ফাঁকা থাকে শুধু তুই আর আমি বসবো। জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো।

পিরিলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আজ চব্বিশে জুলাই, মহানায়ক উত্তম কুমারের আজ প্রয়াণ দিবস। আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে আমি অনামিকা তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মহানায়ক উত্তম কুমার অভিনীত সেই সুপারহিট ছবি চৌরঙ্গী নিয়ে। আমরা জানি বাংলা সাহিত্যের অন্যতম লেখক শঙ্করের লেখা সেই বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী অবলম্বনেই 1968 সালে মুক্তি পায় সেই ছবি। আর এই ছবিতে আমরা মহানায়ক উত্তম কুমার ছাড়াও যাদের অভিনয় করতে দেখেছি তাদের মধ্যে ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক, সুপ্রিয়া দেবী প্রমুখ। আর এই ছবির গানগুলিও কিন্তু অসাধারণ। আর এই ছবিটির যখন শুটিং হচ্ছিল মহানায়ক তখন অসুস্থ ছিলেন, সেই সময় কিন্তু তিনি ঝুঁকি নিয়েই এই ছবির শুটিংয়ের কাজ করেন। সব মিলিয়ে অসাধারণ একটি ছবি। আর মহানায়ক উত্তম কুমার, তার কথা আর কি বলবো। তার সেই, আমরা জানি সেই উপন্যাসের বিখ্যাত চরিত্র স্যাটা বোসের চরিত্রে আমরা যখন তাকে অভিনয় করতে দেখি, শঙ্কর নিজে বলেছেন যে তিনি যখন তার উপন্যাসের সেই বিখ্যাত চরিত্রকে দেখছেন ছবির পর্দায়, তার মনে হয়েছে যে যেন সেই অভিনয়ের নৈপুণ্যে তার উপন্যাসের অন্যতম যে চরিত্র স্যাটা বোস, সেই চরিত্রটি যেন বাস্তবে মাটিতে নিয়ে এসেছেন। আজ আমাদের এই বিশেষ অনুষ্ঠান তাঁকে শ্রদ্ধা জানিয়ে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, দেখা হবে আগামীকাল থেকে একই সময়ে, চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে।

0: चौकी चले खने खने चलु मंद मनमथ पाठ पहिल अनुबंध हृदय मुकुल हेरी हेरी थोर खनि अचर दाय खनि हुई भोर।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

মধুর সুবাসে মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: মিল্ক বিস্কিট খাবে?
1: এ ভাই, তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই।
2: কে ওখানে?
0: নো প্রবলেম, হট ডগ খাবে? হট ডগ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কথায় বলে মানুষ হলো অভ্যাসের দাস, কিন্তু সেই অভ্যাসটা ঠিক কীরকম? মানে কিছু অভ্যাস খুব ভালো, যেরকম ধরুন সকালে ওঠা, যেরকম ধরুন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু কিছু অভ্যেস কিন্তু আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং, তাদেরকে নিখাদ বাংলা ভাষায় বলা যেতেই পারে বদভ্যাস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আপনার সঙ্গে শেয়ার করব কিছু বদভ্যাসের কথা। তবে খুব যে সাধারণ বদভ্যাস তা নয়, এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং বদভ্যাস। তো সেরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ছোটোখাটো বদভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, যেমন ধরুন ভুলে যাওয়া, যেমন ধরুন কি করব বিপদের সময় ঠিক করতে না পারা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু কিছু বদভ্যাস আছে যেগুলো কি না বেশ মার্কা মারা। তো সেরকমই একটি বদভ্যাস ছিল আমাদের পাড়ায় এক ভূতপূর্ব দিদির, না ভূতপূর্ব বলছি কারণ আমাদের সেই পাড়াতুতু দিদির বিয়ে হয়ে গিয়েছিল এবং বিয়ের পরে সেই দিদি ক্রমশ শুকিয়ে যেতে লাগলো। বিভিন্ন ডাক্তার বদ্যি সমস্ত কিছু দেখানোর পরেও খুব একটা কিছু সুরাহা হলো না। তারপরে জানা গেল তার আসল বদভ্যাসের কথা, বদভ্যাসটা ছিল পেন্সিল। আগে হ্যাঁ, সেই দিদি বিয়ের আগে রীতিমতন পেন্সিল খেত, আর সেই পেন্সিল খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল বলেই তার এত মনোকষ্ট এবং তারপরেই এই শুকিয়ে যাওয়া। বুঝতে পাচ্ছেন যে বদভ্যাসটা ঠিক কোন লেভেলের ছিল? তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে এরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসকে নিয়ে। কিন্তু সবই থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য
2: সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি।

0: এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরার দূরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

কিছু কিছু বদভ্যাস এরকমও আছে যেগুলো কিনা রীতিমতন বিপদে ফেলে দিতে পারে আপনাকে, মানে আপনাকে নয়, যার এই বদভ্যাসটা আছে তাকে। সেরকম বদভ্যাস কিন্তু ইন্টারেস্টিং তো বটেই, বেশ বিপজ্জনকও। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বদভ্যাসকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু বিপজ্জনক বদভ্যাস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখ ফসকে কিছু বলে ফেলা বা একটা ম্যানিয়ার মতন কিছু বলে যাওয়া। যেমন ধরুন আপনার, আগে হ্যাঁ হ্যাঁ আপনার, মানে ধরুন বাজারে গিয়ে আপনি বললেন যে ইস আপনার মুড়োটার কি দাম বলুন তো, মানে মাছের মুড়োর জায়গায় আর কি, কীরকম শোনাতে লাগবে বলুন। আবার ধরুন অনেকেই মুখ ফসকে গুড বলে ফেলেন, মানে কেউ একটা কথা আপনাকে বললেন, তার উত্তরে আপনি বললেন গুড। এরকম সময়ে যদি কেউ আপনাকে নিজের দুঃখের কাহিনী শোনায় আর আপনি যদি তার রেসপেক্টে এটা বলেন যে গুড, কীরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারছেন? তো রেডিও বাংলা নাইট ডট কমে এরকমই কিছু অদ্ভুত বদভ্যাসের কথা আমি গৌরব শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ক্রিকেটারদেরও কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত বদভ্যাস আছে। যেমন ধরুন আমাদের মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার, তার কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে তিনি সব সময় বাঁ পায়ের প্যাডটি আগে পরতেন। আবার আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তার একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে জার্সিতে তিনি বেশি রান করতেন পরপর বেশ কয়েকটা ম্যাচ সেই জার্সিটাই তিনি বারবার কেচে কুচে পরতেন। ইভেন আমাদের ব্রায়ান লারারও কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, তিনি তার পকেটে সব সময় একটি লাল রুমাল রাখতেন। এগুলো আপনি বলতেই পারেন কুসংস্কার কিংবা সুপারস্টিশন, কিন্তু আমার মনে হয় এগুলো কিন্তু আদতে বদভ্যাসই, কী বলেন? তো রেডিও বাংলানের ডটকমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, বদভ্যাসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আর বদ অভ্যাসের কথা যদি বলতেই হয় তাহলে আমার এক বন্ধুর কাহিনী কি করে বাদ দিই বলুন তো। আমার সেই বন্ধু যার একটি অদ্ভুত বদ অভ্যাস আছে, সেটা হলো ভূত। না মানে ভূতের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে যায় না, কিন্তু তার ভূতের ফিল্ম দেখা চাই, মানে ভূতের মুভি না দেখলে তার একদম ভাত হজম হবে না আর কি। সেটা তো অনেকেই হতে পারে, কিন্তু বদ অভ্যাসটা যে জন্য বলছি সেটা হলো সে প্রচণ্ড ভয়ও পায় ভূতে, কাজেই সে ভূতের মুভিও দেখবে, তারপর ভয়ের চোটে সারা রাত ঘুমোতেও পারবে না। এরকম অদ্ভুত অভ্যাস বা এরকম অদ্ভুত বদ অভ্যাসের কোনো মানে হয় বলুন তো? কে জানে, এর মানেটা ওই হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডাটা সরে আমাদের আড্ডাটা জারি ছিল এরকমই কিছু ইন্টারেস্টিং বদ অভ্যাস নিয়ে। ঠিক কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা শুনে? আপনার কিংবা আপনার কোনো নিকটজনের এরকম কোনো বদ অভ্যাসের কথা মনে পড়লো কি আপনার? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে জানিয়ে যাই যে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই সব সময় সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলা নেই .com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সঙ্গে অবশ্যই বেশ কিছু কথা থাকবে এবং তার সাথে সাথে ভালো ভালো গানও থাকছে। তাই বেশি কথা না বলে অবশ্যই গানের দিকে এগিয়ে যাব, কিন্তু সাথে আপনাকেই থাকতে হবে আর গানের রাখতেই হবে। রেডিও বাংলা নেই .com মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

www.bangla.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং অবশ্যই আড্ডা দিচ্ছি, গল্প হচ্ছে, তার সাথে সাথে বেশ কিছু গানও শুনছি। কিন্তু এই যে গান শুনলে মন ভালো থাকে, তো তাই আমরা জানি মন ভালো থাকার জন্য বা রাখার জন্য কী কী করতে হয়। ঠিক যেমন মন স্বাস্থ্য দুটোই দরকার ভালো রাখার জন্য, সেই রকমই কিন্তু আমাদেরও দরকার ত্বকটাকে কীভাবে ভালো রাখবো, ত্বকের কীভাবে পরিচর্যা করব। তো তার জন্য আজকের এই আড্ডাটা ভীষণভাবে দরকারি, শুধুমাত্র আপনাদের জন্য যারা নিজেদের ব্যস্ততার লাইফে নিজেকে ভালো রাখতে পারেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আমরা সবাই জানি এই ডেইলি বেসিসের যে ব্যস্ততার লাইফ, যেখানে অফিস হয়, যেখানে সংসার হয়, যেখানে নিজের প্রয়োজনে আমরা অনেকটা ব্যস্ত হয়ে যাই, সেরকম একটা জায়গায় নিজের ত্বককে যত্ন রাখাটা খুবই মুশকিল হয়ে ওঠে। তো সেখানে অবশ্যই যেটা করতে হয় বা করতে বলা হয়ে থাকে সেটা হচ্ছে CTM রুটিন ফলো করা, অর্থাৎ ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং। এর পরেও একটা কিন্তু কোথাও গিয়ে ফাঁক থেকে যায়, সেটা হচ্ছে সিরাম। এই যে ফেস সিরামটা কি আর কেনই দরকার পড়ে আমাদের স্কিনের জন্য বা কতটাই জরুরি, সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা। তাই সাথে থাকতেই হবে আপনাকে।

বাজারে নানান ধরনের কিন্তু সিরাম পাওয়া যায়। অনেক সময় আমরা দেখি যে ভিটামিন সি যুক্ত সিরাম, ভিটামিন B5 বা ভিটামিন B যুক্ত সিরাম, আবার কখনো কখনো দেখি স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত সিরাম বা হচ্ছে আরও নিয়াসিনামাইড যুক্ত যে সিরাম, সব কিছু কিন্তু বাজারে যেগুলো পাওয়া যাচ্ছে একটা করে কিনলাম, মেখে নিলাম, তাতেই আমাদের নিজেদের ত্বকের সমস্যাগুলো চলে যাবে তা কিন্তু না। আপনাকে প্রপারলি জানতে হবে যে আপনার ত্বকের জন্য সিরাম কেন দরকার আর কোন কোন সিরাম দরকার, আর বিশেষ করে ময়েশ্চারাইজার মাখার পর বা আগে আপনি কেন মাখবেন সিরাম। তার কারণ এটা ওয়াটার বেসড হালকা ধরনের ময়েশ্চারাইজার, যেটা আপনার ত্বকে খুব গভীরে খুব সহজে চলে যেতে পারে এবং আপনার ত্বককে ভীষণভাবে হাইড্রেটেড করতে সাহায্য করে। তো যেখানে হাইড্রেটেড করবে যে কোনো একটা ত্বককে, অর্থাৎ সজীব করবে, তো সেটা সবসময়ের জন্য ভালো।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফ্রি সিরাম মাখার একটা কিন্তু পদ্ধতি আছে। আচ্ছা, ফ্রি সিরাম কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করে। আমরা এই যে টোনার ইউজ করি, তার কারণ আমাদের যে বয়সের ছাপ যেটা পড়ে যায় সেটা যাতে না পড়ে খুব তাড়াতাড়ি, অর্থাৎ বলি রেখাগুলো যাতে না আসে, সেই জন্য ব্যবহার করা হয়। ফেস সিরামও কিন্তু তাই, অ্যান্টি অক্সিডেন্ট থাকার দরুন আমাদের স্কিনটাকে কিন্তু বুড়িয়ে যাওয়া থেকে একটু হলেও রক্ষা করে। এবং তার সাথে সাথে সিরাম মাখার কিন্তু এমনি জাস্ট মেখে নিলাম তা কিন্তু না, একটা প্রপারলি ম্যাসাজ আছে, সেই ম্যাসাজটা কিন্তু আপনাকে দিতেই হবে। তাহলে এই যে সিরামের ইতিবৃত্তান্ত, সেটা কিন্তু একটা আড্ডায় কখনোই শেষ করা সম্ভব নয়, অনেকটা বড়। বাট এইটুকু বলতে পারি যে সিরাম ভীষণভাবে উপযোগী আর উপকারী, আর সিরামটাকে কিন্তু ভুললে চলবে না ত্বকের জন্য, যদি আপনি আপনার ত্বককে ভালোবাসেন। radiobanglanews.com এ অবশ্যই আপনাকে থাকতে হবে। আজকের মতো বলছি টাটা, বাই বাই, কিন্তু অবশ্যই ফলো করতে হবে www.radiobanglanews.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রতিদিন জীবনে অনেক রকমের লড়াই করি, কিন্তু সেই লড়াইয়ের মাঝখানে আমাদের কোথাও একটা সুন্দর মুহূর্ত কাজ করে, ঠিক যেরকম বিকেলের ছাদ কিংবা ধরুন কারোর হয়তো সুন্দর করে একটা সাজানো বাগান আছে বা একটা বারান্দা আছে বা একটা চিলেকোঠার ছাদ আছে। এই সব কিছুকে মাথায় রেখে, এই সব কিছুকে নিয়ে আমরা কিন্তু প্রতিদিনের একটা সুন্দর মুহূর্ত খুঁজে নিই। কেউ কেউ হয়তো কেউ বাইরের কিছু বন্ধু বান্ধবের সঙ্গে মিলেমিশে সময় তার কেটে যায়, আবার কারোর হয়তো এমন একটা সময় থাকে যে সময়টায় হয়তো সে শুধু নিজের সঙ্গে একটুখানি সময় কাটায়। তো এই সব কিছু মিলে একটা ঝলমলে মুহূর্ত, সেই ঝলমলে মুহূর্তর একটা দিনে কিছুটা সময় বিরাট কার্যকরী, আর সেক্ষেত্রে সুন্দরভাবে কিন্তু জীবনটাকে এগিয়ে নিয়ে চলে যাওয়া যায় বিনা কিছু স্বার্থেই। আমাদের আজকের একটা সেরকমই একটা ঝলমলে ব্যাপার নিয়ে, কিন্তু সেই ঝলমলে ব্যাপারটা কি? একটা দুপুর, হ্যাঁ আমরা বিকেলকে খুব সুন্দর করে দেখি, সন্ধ্যেকে দেখি, রাতকে তো দেখি, কিন্তু আমরা দুপুরকে কি কেউ ঝলমলে হিসেবে দেখি? সেই আড্ডা নিয়ে জারি থাকবে কিছুক্ষণের জন্য। তাই এখন আমাদের জন্য অপেক্ষা করছে কয়েকটা গান, চলুন চটপট শুনি আজকের এই এক ঘন্টার আড্ডা ঝলমলে দুপুর নিয়ে, শুধুমাত্র গান মুসাফিরে সৌভিকের সঙ্গে। এখন গান মুসাফির।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা ঝলমলে দুপুর নিয়ে, শুধুমাত্র আমি সৌভিক গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। তো আমাদের আড্ডা ঝলমলে দুপুর। আসলে দুপুরটা রৌদ্রে ঝলমল করবে তবেই নাকি ঝলমলে দুপুর হবে, না এমন কিন্তু ব্যাপার নেই। কারণ এমন অনেক দিন যায় যখন প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে কিন্তু তা সত্ত্বেও সেই দুপুরটা কিন্তু ঝলমলে হয়ে গেল। হয়তো আপনি এমন একটা লেখা শেষ করলেন সেই দুপুরের মধ্যে, তিনটে সাড়ে তিনটের মধ্যে আপনি আপনার প্রিয় একটা লেখা শেষ করলেন, তখন কিন্তু আপনার কাছে সেই দুপুরটা কিন্তু ঝলমলে দুপুর। রোদ ওঠেনি, বৃষ্টি পড়ছে, মেঘলা, তবুও যেন ঝলমলে। কিংবা ধরুন কোথাও হয়তো বেড়াতে গেছেন, হ্যাঁ কিছু কিছু জায়গা যেমন পাহাড়ি অঞ্চলে সবসময় কিন্তু রোদ্দুর দেখা যায় না, কিন্তু দেখা যায় যেটা সেটা হচ্ছে মেঘ, আর সেই মেঘ চারপাশটাকে ঘিরে রাখে এবং পাহাড়ের কোলে ভেসে ভেসে বেড়ায়, আর আমরা সেই মেঘকে উপভোগ করি আমাদের হাতে কখনো কখনো স্পর্শ করে। বিশেষ করে কিছু কিছু জায়গা তো আছেই যেখানে হয়তো দেখা যায় একদম খুব কাছে আপনার মেঘ ঘোরাফেরা করছে, কিন্তু আলাপে তো নয়, কিন্তু তবু যেন মনে হয় ছুঁয়ে ফেলেছি মেঘকে। তো এইরকম একটা মুহূর্তে সত্যি সেই সময়টা কিন্তু ঝলমলে সময়, তার জন্য কিন্তু বিরাট আলোকিত করে কিছু ব্যাপার স্যাপার হবে এমন কিছু নয়। তো মানুষের কিছু কিছু মুহূর্ত এমন থাকে যেগুলো কিন্তু ওই বলে না সুখেও কেঁদে ওঠে মন, ঠিক এরকম ঝলমলে মানে অন্তর থেকে ঝলমল করে ওঠা। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও ঝলমলে দুপুর নিয়ে। এখন

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর, গান মুছে ফেলে আড্ডা নিয়ে। আমি সৌভিক, ঝলমলে দুপুর নিয়ে আড্ডা চলছে, এমন একটা দুপুর যে দুপুরে কলেজ বাঙ্ক, আর তার মধ্যেই ছুটিয়ে চলছে আড্ডার পর্ব। চারটে, সাড়ে চারটে, পাঁচটা প্রায় বেজে গেল, দুপুর কিন্তু কভার। আর সেই দুপুরের মধ্যে কখনো কখনো চায়ের কাপ এলো, কখনো কখনো টুকরো কিছু স্ন্যাক্স, আর তার মধ্যেই জমে উঠলো আমাদের পুরনো কিছু কথা কিংবা নতুন করে নতুন কিছু ভাবার কথা। সেই মুহূর্তে কিন্তু সেই সময়টা ঝলমল করে ওঠে একটা দুপুর মনে হয়, তাই না? তবুও কত মানুষ আছেন দুপুরবেলা বেরোতে একদম পছন্দ করেন না, কারণ সেই দুপুরবেলায় প্রচণ্ড রৌদ্র থাকে, তাপ থাকে, আর তার মধ্যে তার অস্বস্তি তৈরি হয়, আর সেই অস্বস্তিতে সেটাকে কাটিয়ে তারপর বিকেলবেলার দিকে যখন রৌদ্র নেমে যায়, বিকাল একদম সুন্দর মিষ্টি মধুর ব্যাপারে হয়ে যায়, তখন তিনি বেরিয়ে পড়েন। আসলে বিকেলে এই একাকিত্ব বা দুপুরের এই অন্যরকম একটা মাধুর্য, সেটা কিন্তু মিলেমিশে একটা সুন্দর মুহূর্ত তৈরি করে। তাই কখনো এরকম ভাববেন, দুপুরটাকে এনজয় করুন, বেরিয়ে পড়ুন দুপুরের আনন্দ খুঁজতে, দেখবেন একদিন না একদিন আপনার এই দুপুরটা কিন্তু ঝলমলে দুপুর হয়ে উঠবে। মনের ভেতর থেকে যে রশ্মি বেরিয়ে আসবে সেটা কিন্তু আপনার চারপাশটাকে আলোকিত করে দেবে, আর তখনই আপনি মনে হবে অন্ধকার থাকলেও যেন আলো আছে, আলো ঠিক পথ দেখাবে। সঙ্গে থাকুন, ফিরে আসবো আবারও কয়েকটা গানের পর। এখন গান

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল একটা গান মুসাফিরে ঝলমলে দুপুর নিয়ে। ভাবুন তো, এমন অনেক দুপুর গেছে যে দুপুরগুলোয় হয়তো গয়না ভর্তি গা ভর্তি আপনি খুব সুন্দর করে সেজে আছেন এবং আপনার যে গয়নার যে মেটেরিয়ালগুলো সেগুলো হচ্ছে হীরের তৈরি, হীরের নানা রকম সূক্ষ্ম কাজ দিয়ে সেগুলো সাজানো এবং সত্যিই ঝলমল করছে, কিন্তু আপনার মনে যেন আনন্দ নেই, আপনি অপেক্ষা করছেন কারোর জন্য। এবং আজকের এই যে আপনি বিভিন্ন গয়নায় যে ঝলমল করে উঠছেন হীরে খচিত, তার প্রধান ব্যাপার হচ্ছে আপনি কারোর জন্য অপেক্ষা করছেন এবং সেই প্রিয় মানুষটি আজ আসবে, দেখা হবে আপনার সঙ্গে এয়ারপোর্টে, আর আপনি অপেক্ষা করছেন সেই এয়ারপোর্টের একদম দোপুরায়। আপনার গা ভর্তি হীরে খচিত বিভিন্ন রকমের অলংকার, ঝলমল করছে না মন, হঠাৎই আপনার সেই প্রিয় বন্ধুকে আপনি দেখতে পেলেন, মনে হলো যে সত্যি এইগুলোর আর যেন কোনো প্রয়োজন নেই, মানে সেই ঝলমল করা হীরেটা আপনার কাছে মূল্যহীন হয়ে গেল, আপনার কাছে মূল্য যার সে কিন্তু এসে গেছে, আর তার দিকে একবার তাকাতেই মনে হলো যেন সব কিছু তুচ্ছ। তাহলে সেই দুপুরটা একজন মানুষের জন্য ঝলমল করে উঠল। হ্যাঁ, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু মানুষ, ভালোবাসা, শ্রদ্ধা, আমাদের গন্তব্য যেন থাকে প্রত্যেকের মনের সেই ভালো মানুষটার সন্ধান। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ঝলমলে দুপুর নিয়ে। এখন ইয়েস গান।

তো ফিরে এলাম আবারও কয়েক গানের পর আজকের এই স্পেশাল হাটটা ঝলমলে দুপুর নিয়ে। আপনি হয়তো একটা লেকের ধারে বসে আছেন, বিরাট বড় লেক, কিন্তু রৌদ্রটার সেইভাবে উঠছে না, কোথাও যেন হারিয়ে হারিয়ে যাচ্ছে। এইবার কিছুক্ষণ পরে আপনি দেখলেন যে লেকের ধারে আপনি বসে আছেন তার ওপরে, সেই জলের ওপরে রৌদ্রের ঝলমল শুরু হয়ে গেছে। এবং সেই মুহূর্তে আপনার কিন্তু মনে হবে অজস্র হীরে যেন সাজানো আছে সেখানে, দেখবেন একটা অদ্ভুত অনুভূতি কিন্তু আপনার হবে। তাহলে বলুন তো, সেই মুহূর্তে আপনার দুপুরটা ঝলমলে হয়ে উঠবে না কেন? হ্যাঁ, এর মধ্যে একটা আলাদা আনন্দ দেখতে পাবেন। আবার ধরুন ঝপ করে আস্তে আস্তে নেমে গেল সেই রৌদ্র, আবার সেই যে জলের মধ্যে খেলা করা হিড়েগুলো আপনি দেখছিলেন সেগুলো আবার যেন হারিয়ে গেল, আবার হঠাৎ করে রৌদ্রটা পড়ল, আবার দেখতে পেলেন ঝলমল করছে। জীবনের সুখ আর দুঃখ এভাবেই থাকে সাজানো, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো পাওয়া, কখনো না পাওয়া। আজ এ পর্যন্তই আমাদের আড্ডা, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক। এই শো শেষের পর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই শো 4475039657 1 2 তে। আজকের জন্য

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়, কিন্তু মিড নাইটে, একেবারে মধ্যরাত্রে, যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কি করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কি প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বা এমন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমরা ফার্স্ট ফ্রিজে গিয়ে হামলা করি। আর ফ্রিজে যদি স্টোরেজ পেস্ট্রি, মানে রাত দুপুরবেলা মিড নাইটে পেস্ট্রি খেতে আমার খুব ভালো লাগে, চকলেট পেস্ট্রি। আপনারও নিশ্চয়ই এরকম কোনো একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনার মিড নাইট ক্রেভিংসটা মেটায়? আমি সেটা জানতে চাই, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রংবেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিডনাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কি মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিডনাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনো দিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কি খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটলো না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিড নাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, ফোনটা ব্লিঙ্ক করে এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়েছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিড নাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলায় যাবে নাকি?
2: হ্যাঁ জানু, কে কেনা দেবা
1: তা কইবা? তাই
2: সত্যি?
1: হ্যাঁ সত্যি।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে সারাক্ষণ মিডনাইট ক্রেভিংস নিয়ে এত রকম ফুড আইটেমসের কথা বললাম, কিন্তু মিডনাইট ক্রেভিংস বলতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার লিস্টে অ্যাড অন হয়ে রয়েছেই অলরেডি ছোটোবেলা থেকে। সেগুলো নিয়ে যদি একটু আড্ডাই না মারলাম তাহলে আর কী হলো। মিডনাইট ক্রেভিংস বলতে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগে এবং নানা রকম অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে, এবং সব থেকে প্রিয় যেটা সেটা হলো মধ্যরাতে রেডিও শুনতে খুব ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার কান এবং মন দুটোই ভীষণ ভালোভাবে সমৃদ্ধ হয়ে যায় এবং মন ভরে ওঠে। এই ক্রেভিংসগুলো নিশ্চয়ই আপনারও আছে কম বেশি। চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন +447503965712-তে। মিডনাইট ক্রেভিংসের আড্ডা বা মিডনাইট ক্রেভিংস নিয়ে প্রচুর আলোচনা কখনো শেষ হওয়ার নয়, পরে আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে। তবে সময় বলছে এখন শেষ, আজ আসি কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক মুনি শঙ্কর মুখোপাধ্যায়, সাহিত্য জগতে আমরা তাকে শঙ্কর নামেই জানি। তিনি লিখেছেন বহু জনপ্রিয় উপন্যাস, আর তার মধ্যে অন্যতম জনপ্রিয় উপন্যাস চৌরঙ্গী। আর এই উপন্যাস অবলম্বনেই একই নামে 1968 সালে মুক্তি পায় চৌরঙ্গী ছবিটি। আর সেই ছবিতে আমরা এই উপন্যাসের মুখ্য চরিত্র স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখেছি মহানায়ক উত্তম কুমারকে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ 24 জুলাই, মহানায়ক উত্তম কুমারের আজ মৃত্যুবার্ষিকী। আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা কথা বলব এই চৌরঙ্গী ছবিটি নিয়ে। এই ছবির সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন গল্প নিয়ে আমরা থাকব, তবে সবকিছুই গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাংলা আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-2352-060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

1968 সালে মুক্তি পায় চৌরঙ্গী ছবিটি। বাংলা সাহিত্যের অন্যতম লেখক শঙ্করের লেখা সেই জনপ্রিয় উপন্যাস চৌরঙ্গী অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। আর এই ছবিতে আমরা সত্য সুন্দর বোস অর্থাৎ বিখ্যাত সেই স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখি মহানায়ক উত্তম কুমারকে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি এই চৌরঙ্গী ছবিটি নিয়ে। সুপারহিট হয়েছিল এই ছবিটি, আর এই চৌরঙ্গী ছবিটি ছিল মহানায়কের জীবনের একটি মাইলস্টোন। আর এই ছবিটির যখন কাজ হচ্ছিল তখন একই সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গি ছবিরও কাজ হচ্ছিল, কিন্তু চৌরঙ্গী ছবির যে মুক্তি সেটা অনেকটা দেরিতে হয়েছিল। আর তার পেছনে যে কারণ ছিল সেটা হলো ছোটি সি মুলাকাত। বলিউডে মহানায়ক যেই কাজটি করেছিলেন তার জন্য তাকে অর্থনৈতিকভাবে একটা বড় ধাক্কা সামলাতে হয়েছিল, আর সেই কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন, আর তার অসুস্থতার কারণে এই ছবির কাজ পিছিয়ে গিয়েছিল। মহানায়ক সুস্থ হয়ে ওঠার পরে এই ছবির কাজ আবার শুরু হয়। আর এই যে ছবিটি, এই এই চৌরঙ্গী ছবির সাথে বেশ কিছু প্রচলিত গল্প ছড়িয়ে আছে জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মহানায়ক উত্তম কুমার অভিনীত 1968 সালে মুক্তিপ্রাপ্ত সেই সুপারহিট ছবি চৌরঙ্গি নিয়ে, যেই ছবিতে আমরা সেই বিখ্যাত স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখেছি মহানায়ক উত্তম কুমারকে। এই চৌরঙ্গি ছবিটি নিয়ে নানা গল্প রয়েছে। এই ছবিটিকে পরিচালনা করবে সেটা নিয়েও কিন্তু বেশ একটা টালবাহানা ছিল। প্রথম দিকে ঠিক ছিল যে ছবিটি পরিচালনা করবে অগ্রগামী, কিন্তু চূড়ান্ত পর্বে দেখা গেল যে ছবিটি পরিচালনা করছেন পিনাকী মুখার্জি। এই ছবি তৈরির সময় ছবির শুটিং শিডিউল থেকে শুরু করে যাবতীয় ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার নিজে। এই ছবির যে গল্প, আমরা তো জানি যে এই ছবির গল্প নেওয়া হয়েছে সাহিত্যিক শঙ্করের সেই বিখ্যাত উপন্যাস চৌরঙ্গি থেকে। আর এই গল্পটা, এই উপন্যাসের গল্প মহানায়কের এতটাই পছন্দ হয়েছিল যে তিনি এই গল্পতে, এই যে ছবিটি তিনি তৈরি করবেনই, এমন একটা জেদ ছিল তার মধ্যে। কিন্তু অন্যদিকে এটাও দেখতে হচ্ছিল যে এই ছবির যে বাজেট সেটা যতটা সম্ভব কম করা যায়, আর সেই জন্য এই ছবির শুটিংয়ের যে স্পট সেটাও তিনি কিন্তু সেইভাবে নির্বাচন করেছিলেন। জানবো সে সব কথাও, তবে সব কিছুই থাকছে বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাংলা সাহিত্যের অন্যতম লেখক শঙ্করের লেখা বিখ্যাত উপন্যাস চৌরঙ্গি অবলম্বনে 1968 সালে মুক্তি পায় চৌরঙ্গি ছবিটি। সুপারহিট এই ছবিতে আমরা সেই বিখ্যাত স্যাটা বোসের চরিত্রে অভিনয় করতে দেখি মহানায়ক উত্তম কুমারকে। এই চৌরঙ্গি ছবির নেপথ্যে রয়েছে নানা গল্প, আর সেই সব কিছু নিয়ে আমরা আজ রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই চৌরঙ্গি ছবিটি বানানোর সময় কম বাজেটে বানাতে হবে, এটাই ছিল লক্ষ্য। আর সেই জন্য লোকেশন কি হবে সেটা নিয়েও কিন্তু একটা ভাবনা চিন্তা ছিল। এই ছবিটি আমরা জানি, এই ছবির গল্প একটা হোটেল কেন্দ্রিক, আর হোটেলের নাম শাহজাহান। যদি হোটেলের সেট তৈরি করতে হয় সেটা ছিল ভীষণ ব্যয়বহুল, সেই কারণে রিয়েল লোকেশনের খোঁজ পড়ে এবং খুঁজে পাওয়া যায় কলকাতার সেই অভিজাত গ্র্যান্ড হোটেলকে, আর সেটাকেই বেছে নেওয়া হয় লোকেশন হিসেবে। আর বড়দিনের সময় যেহেতু গ্র্যান্ড হোটেলকে খুব ভালো করে এমনি সাজানো হয়, তাই আলাদা করে আর সাজানোর প্রয়োজন হয়নি, আর এখানেই হোটেলের দৃশ্যগুলোর শুটিং হয়। আমরা এই চৌরঙ্গি ছবি নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত 7 দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আজ 24শে জুলাই, মহানায়ক উত্তম কুমারের আজ প্রয়াণ দিবস। আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলানেট.com এর পক্ষ থেকে আমি অনামিকা তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মহানায়ক উত্তম কুমার অভিনীত সেই সুপারহিট ছবি চৌরঙ্গী নিয়ে। আমরা জানি বাংলা সাহিত্যের অন্যতম লেখক শঙ্করের লেখা সেই বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী অবলম্বনেই 1968 সালে মুক্তি পায় সেই ছবি। আর এই ছবিতে আমরা মহানায়ক উত্তম কুমার ছাড়াও যাদের অভিনয় করতে দেখেছি তাদের মধ্যে ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক, সুপ্রিয়া দেবী প্রমুখ। আর এই ছবির গানগুলিও কিন্তু অসাধারণ। আর এই ছবিটির যখন শুটিং হচ্ছিল মহানায়ক তখন অসুস্থ ছিলেন, সেই সময় কিন্তু তিনি ঝুঁকি নিয়েই এই ছবির শুটিংয়ের কাজ করেন। সব মিলিয়ে অসাধারণ একটি ছবি। আর মহানায়ক উত্তম কুমার, তাঁর কথা আর কি বলবো। তার সেই, আমরা জানি সেই উপন্যাসের বিখ্যাত চরিত্র স্যাটা বোসের চরিত্রে আমরা যখন তাকে অভিনয় করতে দেখি, শঙ্কর নিজে বলেছেন যে তিনি যখন তার উপন্যাসের সেই বিখ্যাত চরিত্রকে দেখছেন ছবির পর্দায়, তার মনে হয়েছে যে যেন সেই অভিনয়ের নৈপুণ্যে তার উপন্যাসের অন্যতম যে চরিত্র স্যাটা বোস, সেই চরিত্রটি যেন বাস্তবের মাটিতে নিয়ে এসেছেন। আজ আমাদের এই বিশেষ অনুষ্ঠান তাঁকে শ্রদ্ধা জানিয়ে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে, চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

0: তবে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল।
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh,

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: মিল্ক বিস্কিট খাবে?
1: এ ভাই, তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই।
2: কে ওখানে?
0: নো প্রবলেম, হট ডগ খাবে? হট ডগ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কথায় বলে মানুষ হলো অভ্যাসের দাস, কিন্তু সেই অভ্যাসটা ঠিক কীরকম? মানে কিছু অভ্যাস খুব ভালো, যেরকম ধরুন সকালে ওঠা, যেরকম ধরুন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু কিছু অভ্যেস কিন্তু আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং, তাদেরকে নিখাদ বাংলা ভাষায় বলা যেতেই পারে বদভ্যাস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আপনার সঙ্গে শেয়ার করব কিছু বদভ্যাসের কথা, তবে খুব যে সাধারণ বদভ্যাস তা নয়, এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং বদভ্যাস। তো সেরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।